লাকে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়ে পর পরভায় ভরা মিনিট ভোকেব চকতাংলো লাসে রেডিও কার্যুয়ারা দোয়ান ফান নীলি প্রিয়াঙ্গাতে রাংপি কার্ডম নাং বাজিয়ারসি পিনি কেচেং সিএ ট্রান্সমিশন ইংপু পনিকলো পিনি পাই পাই নিফাই ইং কয়রা কেথম ভমগুরু আর্নি জ্যাম একে বাংলাকে এফ এম ব্যান আলং পেন মেগা হার্টস ফারো ইসিরা তকবরা সিরকেপ লাপেন আকাশবাণী দীপু আজাই মেকে দো আন্তা নাংলিতুম নিউজ অন এয়ার আ মোবাইল অ্যাপ আলং পেন্তা আর জুলং ইকজি পিনি কন্ট্রোল রুম সাই আর পু কেদেং বাং ফুয়ামেনকে ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধদেব ডিউটি অফিসার চিনথং ইংটি লাপেন মনিত কাংথুম কারণী আসাই কে ক্লেম আবাং ফুয়ামেনকে সনসিরাম টিসু

নন হেচং নংলিতুম মিন্দার ফাংচু কিলুনালুন ও হেম হেমার নাম পোয়ালুন আর্জু ইকলং তাংল আদুন্ঠুয়ালুন আর্জু ইকথা ধনসিং তেরন তেরাং কিলুনালুন আলুনালাম থে মুনিত আচিথে তদাংতে আর্জু ইকসিনা ধনসিং তেরাং কিলুনালুন।

0: pipi. Naked hom ang deng si kachali. Ne kidun a school a men ke little kid school. Ne subong po a hejir si puji. Subong po. Ne hem thantu e jondo. Amen ke ir subong po. Ajo hem kiton thek o. Kai ke chirok tok ano. La sevi we bi pen wo. Jai di wang long le thero. Athi dokok subong po. Subong thek dun lok thero. Plung dun ji ing nam ajo. Ne tum la sing hon o. Subong po ka ching ki me. Ne porit ki dam lo te. Asap alang do joy je. Klempa wat pa wat ar me. To war jat pon bon kai ke. Kardom.
1: La pona por nang litum pinia hirje rajai mek ang denglong pen hirjume terang pi hirjir ki hir nang litum arju iglong tanglo lake akashwani dipu eson ke nang sot kapachinia lamje arju ikta akashwani dipu ajai mek arju dunji phan adab ani wangta porphai troxira minute gap pen porphai sir gap an lapen ani kangsam porphai phopen porphai trogra minute thong gap an Akashwani dipu ajay mek YouTube live streaming akira pen nang litum arjulong ikji. La pen Akashwani dipu ajay mek ke doan karjudunji apan ada porphai phora minute po keba por pen ajo porphai keb an. FM ben along pen megahertz pharoi sira tokbora sirkep la pen news on air a eba kira penta nang litum arjulong ikji. La pen an parta kachini ji apan. Facebook, Twitter, Instagram, YouTube along penta nang litum Akashwani dipu along humri damik dami. Kinang sot kapachini alam jirke lapuanik chotlo. Polythene lapen plastic aputha kinang sot kapachini alam jir arjuik tha. Polythene lapen plastic hormu ke en pen chipahilu nang ji. Polythene lapen plastic hormu কাছেপারি দেং আজয়নে তমন তেপ্রেন দংচান লাপেন লাংবিয়ান্তা চেহু এরলো পলিথিন লাপেন প্লাস্টিক হরমু আন হেমকম হেমরায়া লং ওয়ার্থাপ থেদেড্রা এলং আদিম হিলিগ হুড্রা হালাদাক্সি ওয়ার্ডাম ইগনাংজি কালিতে মেথর ডুৎসি কেনাংজি পলিথিন লাপেন প্লাস্টিক হরমু কাছেপারি দেং পেন এ অগ এ প্রাণা ফান্তা হেনু আথেকে লাবাংসো আহরমু পেন আসন আসন আকিসু লাপেন ক্যান্সার আকিসুতা চলং থেক লাসি পলিথিন লাপেন প্লাস্টিক হরমু চিপারি দেং দে দেৎসি আকিমে পলিথিন লাপেন প্লাস্টিক আপুথা কেনাং সৎ কাপাচিনিয়া লামজিরকে লাপানিক চটলো

লাপনাপর নাংলেতুম হেটসিং হি কিলোনালুন হিজু ফান কিপ্লাঙালুন পালুন নাংলেতুম আর্জু ইকলং টাংল কার্বি লুনবারি মাজায় মেঘ আং ডেঙ্গ লংপেন কিজুত সিয়ালুন নাংলেতুম লঙ্কি টকবি কিলোনালুন আর্জু ইকলংপো আলাংলি কিলোনালুন লাকে লাংসিমালুন তো তাংতে আর্জু ইকসিনাং লাবাংসলুন।

দিউঘুরিয়া পর পরভাই ট্রক্সি প্লেংদা পোল আসি দেলহি বেনকাপাচিতাক হিন্দিয়া লাম্পেন বিয়ারটা আর্য ইংপো আদুন্থু পরভাই ট্রক্সিরা মিনিট ভ প্লেংলোতে নাংলিতুম দেলহি বেনকাপাচিতাক ইংলিশ লাম্পেন বিয়ারটা আর্য ইংপো

0: পন্থুলো নাং সারক্লিমিং তে হিন পেলে পুথত আর্জু পন্থুলো নাং দে কুপিয়া তুমো ল
1: লসাই
0: লসাই তুমু তে আর্জু নুন হুড়ল নাং দে
1: লাকে কপি অর্জান লাকে লসাই অর্জান লসাই কে কাপাং রেং আমরাত আপি আকেং হংপ্লি আর্মি ডিংল্যান্ড সি আবু জাংসেন লাপেন আনুতা পেনাং আন কেথে সি তারং রং আফু আলং আচুনি দো লাপেন আপ আং ফুন চুমফ্রি আং তুরবের আং তুর থাক তাসো দো আময় ডিং ল্যাব সি পারবিজৎ লুসাই নাহক আদে তাদু লুসাই আজাদ ও লাপেন কেথে কিবি চিংবার বে ইতুম আদে আলুসাই মুতে আদে কাপ্রেক আলুসাই থেমুচত আলির তা কেলক কে এর এর হিক লহু কে ইক লাপুসন দু লুসাই কে আসুক সি কিফি নিঙ্কান ইসি হিনি পেন চাওয়ার ইসি আসু জাইজি লাপেন আপি আচুলং সি কিছু বাপ আক্রেং বাপ আকেরেং ফে এ জংমু জংমু আহিম লাপেন টিপলি হাই হাই ফেনলো লুসাই আ আনলু লুসাই আওত ইং সামজিন লাপেন আহেমফু আফান আনিং কাচিংসাম থেদুং বন্তা চংথুই লোটে আনিং থিদেত লাপেন আসো পেন আসো পেন কেকর আকেং পেন কার্ডাক ফেরে মেমে লুসাই কাংপ্লং ইংটাংরাক লাপেন আজাকং তা থেদুং লুসাই আময় আথাক কার্ডন পেন হেলোউইন আদিম দাম ইমি লাপেন আময় আথাক হরমু হরতর আর্থাংমি লুসাই কে কারিতা বংউন লাপেন আদেত পেন আদেত কে হাইতা বাই ই হাকু আহু দৃশ্য কেথে লাপেন আর্মু অক্সো আতুমতা লুসাই পেনসি কেদাম কেবাং লাপেন থামা তা চেদান ইদুন মোটর কারি কাবে আহুত হরমু হরতর কেপন ই কে লুসাই পেনসি কেপন পন লুসাই আক চুচে সীতা আরেং লাপেন আরেপি হাই হাই পেন আসন আসন আহরমু সেলামে লুসাই কাপাং রেং তা সুপিকপি আরি আরি কিকক তা আংহো আলং ইংচিন পাং ওম সি আচিথক আলেক পেন পাচিরাপ পেন সি কক নাংজি লুসাই পাং রেং ও তে কেজোর তা নাং লাপেন আদর তাদু কাপাং রেং জয়কে আপত সি চুকাম আহিন কাপাং চু আফান জয়কে লুসাই কাপাং প্লং পাচেবাই পেনতা নং ই লাপেন টাংকা কেলং দুন আবার সাইডো ইংলং আর লক আজো মনিত আতুম কেনাং সত আহরমু তামে হেলোউইন আদিম পেন রয়দাম পেন আনাম লং ননপু তা ইংলং কেংতুই আজু পেক আলং হরমু কেপন লাপেন থামা কাছেদান আফান তা আসাই লং কেতক সাবরা সিং তিমো
0: কুপিনে কাপার জুই আসন দলাং মা তে চোরপিক লবংস নাং তুমপিনি তোমো হিরজির নাং পার জুপন আপদ জুমিসেন জুমিসেন তোমো হিরজির কাপার জুপন থেকাপদ তাংতে পুথত নিলিহীন পেনাংলি তুমফান ইসি নাংকার জুই আসন দো দে লাসি আনুতিন ফান্তা আর জু এট প লাসিকে চেং সিকার জুজি কে বর্ষন ইং টি ফানসে আর জুপন প বর্ষন নাং এম ইন লাইফ কে কপি ল নাং থানজিমা এম ইন লাইফ নাং কপি সি মো থেলোতে কাছেমান কাং তুম ল
2: পুলিশ কাছেমান কাং তুম
0: নাং পুলিশ পিপল ল কাছেমান কাং তুম কে
2: কাং হু তো হান কেনা পফা
0: তাংতে নাং হবিস কে কপি ল
2: হবিস কে ক্রিকেট
0: ক্রিকেট তাংতে পুথর নোট কাপড় ফানার জুপন প পুথত সার্কলিমিং টি ফানসে আর জুপন প নাং ফান সিতামিল আসন থত ল নাং এম ইন লাইফ কে কপি ল চে থান জিমা
1: ডক্টর
0: ডক্টর ডক্টর পিপোসে নাং আছে মান কাং তুং ল
1: কিসু কেলাং ফান
0: কিসু তুম ফান কেলাং আফান তাংতে নাং হবিস কে কপি ল
1: ফুটবল
0: ফুটবল

এসন কেনাং সট কাপাচিনিয়া লামজের আর জুই থা আকাশবাণী দীপু আজয় মে কার্যুদুঞ্জি আফান আর নি ভাংতা আদা পরফাই ট্রক্সিরা মিনিট গেপ

Langaputa, Kenang sot capacinia lamjer, Arjikta. Lang hello pran, lang hello echitelo, lassi, lang pachiho ig deadri. Kijuna lang arnivangta, minute popen, minute cap apor an, par clock pamira, put hot, pangsam tu ansi, junangji. Lang capasu ia puli along matsi, pangsam nangji. Aka prega puli along, jong si pajoy tu pulote, labang sua lang, chihu tu detahai. Dongkor lapen lang tuk akung arai along lang pachiti vok long leder nangji. Jongsi, lason chiti vok du pulute, laso adim along bleaching powder mate bleaching aduk rik kalite tay nangji. Kijun alang ki bi alang bong mate apule kai kita dip ver nangji. Lapen, lang kacho ena huta iripen chi pupera abe ke dua harlung pensi lang chosok nangji. Lang aputa kenang sot kapachinia lam jirke lapo anik chotlo. ইসন কেন সট কাপাচিনিয়া লামজির আর্জিক থা পিয়ার্থে মুনিয়ত কে চান কে জারা লং খাং দুনিক থা হেমতুনি সিয়ালং মুনিয়ত আফায় পাজুম ইগরা দেট কাচিং থুরা লং চেরাব দুনিক থা মুনির আফায় নাংকে বাদ ও হেনলো দেট লাপেন খে কাচিং থুর আলং কেথে নাই নাংখা কে খাম খে দুন নাংলি হেম কাচু বোচে আলং ও সুমার আফায় কাপাং টুই জি আফান নিং ইলেপ পেট পেন মাথা ইক নাংজি ও সুমার আফায় কেদু ও তা কেনং সট কালি কে অং ও এ আফায় আও সুমার পেনসি নাংলি রেংডক রেং নি পেন দোলংজি নাংলি জংসি রেংডক রেং নি পেন দুজি লাপেন আসার পি আসু আতুমাফান আক আপ্রাণ পা মেসেনজি বুলোতে আও সুমার আফায় চেপাং টুই নাংজি নাংলি জংসি লাপুসন ক্লেম পনলোতে নাংলি লাপেন ডেট আফান কমিসেন আং থেকলো কেনাং সট কাপাচিনিয়া লাম জেরকে লাপানিক চটলো

নালি তুম জ্যামে কার্জুলং বমলাকে আকাশবাণী দীপু স্টেশন আলং প্যান আদুন্ঠু আজায় মেঘ দামঠু ইকসিনা লুন চেতো আজায় মেঘ আংডেং আলং প্যান আসন আসন আলুন নাংলি তুম আর্জু ইকলংপো আপ্রাংসি নাংলি তুম কে সি এস আমরি আহাম ভাঙাতুম কিলুন আলুন আর্জু ইকলংপো আলুন আলাম থে ভাং নন পিনি ততাংতে আর্জু ইকসিনাং লাবাংস আলুন

লাপনাপর নাংলিতুম কেসিএস আমরি হামফাংতুম কিলোনলুন আর্য ইকলং তাংল আলোনালাম থে ভাংনন পিনি আদুন্ধু আলোনা আর্য ইকসিনা কেসিএস হাওড়াঘাট আহামফাংতুম কিলুন আলুন নাটল নেফারমান পালুন ততাংতে আর্য ইকসিনা লাবাংস আলুন

লাপনাপর নাংলিতুম মানিক তিসো কিলো নলুন রুই একপি আংবং আরায় পালুন আর জু এক লং টাংল আদুন্থুয়ালুন আর জু এক সেনা মঙ্গল সিং ক্রো কিলো নলুন আলুন আলাম থে মাধু তা আবে কাংহন নিফান কাচু নিংরি আতুমামেন লাগে এলভিনসন ক্রো সঞ্জিত ক্রো এল জিম হানসে লাপেন চিনথং হানসে আরং আমেন লাগে তেরেম ক্রো চুকি হলা তদাংতে আর্য এক সিনা লাবাংস অলুন

লাকে আকাশবাণী দীপু জ্যামে কেউ অ্যাংবম লাকে এফএম বেন অলং পেন মেগাহার্টস ভারুই সিরা তকবর আসির ক্যাপ লাপেন আকাশবাণী দীপু আজ্যা মেকে দো আন্তা নাংলিতুম নিউজ অন এয়ার আর মোবাইল অ্যাপ আলং পেন্দা আর জুলং ইকজি ন নাংলিতুম হিন্দি লামার জানালুন আজ্যা মেক আংডেং লংপেন আসন আসনালুন নাংলিতুম আর জু ইকলংপ আপ্রাংসি নাংলিতুম সাজন কা ঘর লামার জানা লংপেন বাবুল পালুন নাংলিতুম নন আর জু ইকলংপ কিলুনা বাংফু সুরেশ ভাটকর লাপেন কিলুনা বাংফি আলকা ইয়াগনিক ততাংতে আর জু ইকসিনা লাবাংসলুন

0: লার দাম ফিটল আসাইডু ইংলেন আরং আনাত কে চো বেশি তার পনল লাপেন আং আরং আনাত কে কু বেশি তার পন রংল আসাইডু ইংলেন আপিসো আসো আনকে হা রং হ্যাং আবাং আমি না আরং চিওয়ান এটল ইংলেন কে থানকাং আতেং সি পারক রিচো আচাক্রি চাকর আতুমকে বরপু আরং সপি তেংখেং দামল আনকে রং কেবাং আতুমকে চোবে কে তার টান আতোয়ার কেং কেং সি দামল লাপেন কে ফো আন আরাত আফানকে পাঠিকাং এটল সীতা লাকে ইংলেন আরং আরাত পিনাকল লাহাই আলাম ইংলেন আবাং চিচিনি সি নিংদুকলো লাপেন আপিসো আসো আফানকে আসাইডু রংহাং সি আফ্রান কাপাজকদুন আপদ আনিং চিংসামল লাসন সি মো পিরথে কংটাং মিন্দর কংটাং আমতা ইংলেন পেন রংহাং কে কর্তি তেলো লাপেন নাং ইংজিরতা নি ইংজিরলো নি ইংজিরতা নাং ইংজিরলো পুসি হরণ যাই টেকাং দেলো বিশ্ব কয়দা রুইচো আউসা ইংলেন কাচো মাথা কেচকচে আপদ আনিং দুক দোপিকল লাপেন রাডেট আফান কাচারি জি আন্তা আনিং হাংহে দেল আউসা হা রংহাং কামাথা কেমে আজক সি বরপু রং সপি আরাত কে আফ্রান কেজক ইল পু আলাম মাথা সি আনিং কংসাম পেন আউসা হা রংহাং আফান রিচো আংহয় চিপেক দেটল লাসন সি রংখাং রংবং মাতে রংখাং আলিন্দক কে রংহাং আসার সি হালাসো আরনি রিচো নংমান দেটল লাপেন পিনি আরনি আন্তা রংহাং আসর আংথুন সি রিচো নংমান ওয়ের বিশ্বকয়দা কে আউসা রংহাং আফান রিচো আংহয় চিপেক দেট আফি আলাংতুম পিনানসো বাহিনী রংসপি ও বুপসি রিডলো দাম নং ককলো রিডলো কেদো আহুত আর্নিসি জান্তাপুর রিচো আচাকরি চাকর আতুম রিচো আপুন আচাক কেচক আবাং ফু গিরি আহুত রিডলো আলং বিশ্বকয়দা আফান থেকলং লকলো বিশ্বকয়দা আফান থেকলং লক পেন চাকরি চাকর আতুম লাফান আরি আসেক আকেং আসেক পুনলো লাসন সি কিরি আতেং পেন রিচো আপুন আচাক চকলো পুসি বিশ্বকয়দা আফান জান্তাপুর পন দেটল আফিকে বিশ্বকয়দা আফান সি জান্তাপুর আরিচো বাক্যক
1: ননহেজং নংলিতুম হেভালি ইংটিপি গেথান বিশ্বকয়দা আকায়ালামো নংলিতুম আর্য ইকলং তংল আদুন্থু মেবেল তেরাংপি হেভালি ইংটিপি গেথান মেবেল তেরাংপি আকায়ালামো আপুথাক লামজির আর্য ইকলংপো তদাংতে আর্য ইক সেনা
0: মেবেল তেরাংপি কার্লিতং মেবেল তেরাংপি ইনুত লো থানবাংপি লাপেন লুন তকবাংপি আলাংলি মাহাংকে থেক আদিমকে দিফু রংসপি ফারুক্রি সিরকেবরা ফ্লিকেবরা হিনি আনিংকান আলাংলিকে মিকির হিল ডিস্ট্রিক কাউন্সিল কেমানচেং আসি এম বারিম কার্লিতং খরসিং তেরাং লাপেন কার্লিতং হুনমিলি তিমুংপি আতুম আসপি লো আলাংলি আহেম আসরকে মিকির হিল ডিস্ট্রিক কাউন্সিল আসি এম বারিম কার্লিতং চন্দ্র সিং তেরন হেনলু মেবেল তেরাং পি আলাংলি কাই আলং পিনান কেদো ইংডেং হিনি কেদো চেং কে চন্দ্র সিং আফান আলাংলি পেন ওসমার বাহিনী চপাথেলু লাতুম আমেন কে কাবান তেরন পি দলি লাপেন সার ইম তেরন লাকে রাতুল তেরনলু আলাংলিতুম ওসমার বাহিনী চপাতে দেত আফি ফারুক্রি সিরকেবরা ট্রক কেপ কেপরা ফ আনিংকান থারেপো আচিকলো নিফাই হিনি আর্নি আচর চন্দ্র সিং তেরন আবাং সাংটেট চো এন্ডাম জুইল ওসমার বাহিনী আহুত পেন আহেম আসর কাচিবয় জুই আজক আলাংলি মেবেল তেরাংপি আসমার কাচেলানাজি আফান আকিসুং দুককলো লাসি আলাংলি পুথত আকর পো কার্লিতাং মোহন সিং তেরন পেন চেপাচর ঠুলকলো কার্বি আখাই কাচে এন কাচে দো আজুতাং আলংকে আপিনান থিলত আফিকে আকর্প

0: an chipateng aron do dapen apiso tilot apike akor piap han chipateng aron do mohan singh teron pen kachipachordet api alang litum arloso bahini lapen pinso bangpli osomar chopathelo latum amen ke sangpi kache teron pi sangpi kabin teron pi sarim teron thengchum teron mindar teron lapen karlitang mirlong teron mebel terang pi lo ke charli ke chengdun ke arta tengpen derchet asonlu derchet sita alangli sarbura khorsing terang abang silong pine mound school along toidun si lo pacharli dunlu hadak pen class 6 angdeng mate trok angdeng pass det api puthot guwahati an 12c high school pacharli dun thulo farokre sirke abra trok kep kepra isi aninkan alang li hadak pen si matric nangke pass lo matric ke pass puthot aninkan api ke alang li chandra singh teron pen chipachor phitlo chipachor det api alang li hongkram primary school along lo thandun lang bangso api hongkram pen difu transfer chiwandet si difu basic school along thandun thulo basic school along binang an aninkan lo thandet api puthot difu amlaputi school along an transfer chepon thu det lilo lason si alang li inut mesen athan bang nangche manlu alang li inut karbiang bong kachithang nai lunse pi anparata teot pi bang luntok bang lapen lutok bang alang li ketok alun hai hui pini arni anta karju aning ke hang atum du olang alang li ketok alun hai hui alam the ke lapuson henlu o ne kaching hon nai abang wang tha e boy wang tha nang men tam hidi arni kang sam bolong kom nang kang jar alin niseng nang phan che matha dam hun milan aju nang phan thek long thek win thek wan lapen ning dolang manang ning dolang ma niphan bonta nike ning dolang la an parata alang li pinang an kinang sot akitap tok tikang si pini lamet lamchong apuru along pangcho dunlo lahai akitap amen ke lahenlo kuntiri puhoror rengoni lamde lapen larta mebel terang pi inut mesen lo thanbang lapen karbi ajutang jubat kachinghon abang phi sitame pini ilitum angbong pen avilu alangli farokri sirkepra sirkep kep bra pho aningkan si arong kachiboy alangli arong kachiboy ahut ke arta ningkan phokebrahini anwerlang alangli ke tok akitap lapen kabuche alunjir hai hui pini karbi akhi adat ason si nangchimanlu
1: lapanapor nanglitum tirimakaya jaimek angdenglong pen asona sona lamjir arju iklong tanglo lake akashvani diphu
2: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দুপুতে মাতি হ
3: এ লাদাকলে আবি দেত সেলাং মা আ জত্ত দলো
2: কুপি পিলো কাপাচে থাং মে আসন মুংকে
3: কাপাচে থাং মে আসন তে দুপিকলো আর জুইগ নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাং কে থে কবিরটা কিথি কে জাঙা বিরটা কে জর কে নাম আলাম কুলার কি মি কাং পু বিরটা হেম কি মি কিলুত আর নি চজুন চমাং কান রং কেয়ার আরঙাজে বিহু ক্রিসমাস নিংকান কিমিয়া হিরজুমিক কাচিপিয়া বেরতা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
2: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নাং জিকে
3: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নাম্বার 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বাপ্রাং দা

0: nang tur lo te nang ikit he hai ke lo pen dak hem nang ke lia tem lo chini lo ma pe
1: chini lo po
0: da bar se rak da dam non da chi sig dam not
1: chi sig am popo
0: oi la dak bam long kiri vai lo abang si chinki no varet red lo ko na na tong ki dam dam lo ne o so ta ha a ikit ha long le เอ้กามแกแกมาลองกูเป็นแนวลองเลยกะเจรับดุนพุทธกาลีโลทางบักลู่เลยกะจารีดุนปามิกาพุทธกาลีโลไม่โอสุตานิ่งจอยโนนาฮอกเด็ดอองโฮโอ้ดิฮุนนั่งอิสิกูร์กีบาร์พอมาแป
1: ะกำลังลุก
0: เอออัดดับว่างอ่ะซอนฮาลานังแปะมอฮอร์ลองมีลูร์ชิเกติคังตาแปะ
1: นาซิเมียสูทูกัสิวันลุก
0: เออโอ้ย
1: Pamunang
0: kan ning
1: de
0: ning joy no aret ko mat lo ko mat alang mati pe la nang ik adak wam long kiri alam le lo ha nang ik ke along le kam ke kle ma long ko pe ne along le ka che rap dun putakali lo e amena le bidi ke me kam ke me ka cho klem dun putakali lo mo ha ka khoro ta hut ke alang si e la tanang ji Hala tanang ji, hala tanang ji, pu. Kapi ong su, su jikali ho.
1: Nti po, niki cupu dun sita, nilam ke nang arju ji. Aning si nang kirong titi. Parni sita, ni ed nikon khan po tangkata, nang kipon jok tu po.
0: Lake, lake, lake. La bang so o so chi kluki chi sapi. La puli ji pu lo le. Pua mat amu vang vesap ho, chiklu ki chista piao suke. Mai ite ma, la ke sarpi. Thek long lo, nang kang hon palor lo pa beng, ane lo ho.
1: Po, ne der tang lo de.
0: Oi, da pai da du non da.
2: Oi, ne hun, en mikor ta ka nai pute, ho, polo.
0: La bang so o so long kiri, karbo lok lo la puan. นั่งลิตาอเมกาแวพันกับเปลังตอนอันโนกังทองอพันกับปาร์อยู่ตอนปูโลเล
2: นางนูเรมาเล่นขาดยอร์บบปตะบังที่ท่านอีกหูดีละค่ะ
0: กะตะโกเรบาชูเกยองฮีเลกังซอกปีมีสิตาเนยเล็บกะดูเทคเทลู
1: เนงฮายนิกิบาโลเดดะเดโป
0: โอ้ยดะเปดาดูนอนดาปีนิงตาชาร์ลีดุนปาเมกามาเสหอเปดีฮุน
1: อุนอันเกบอร์อีดุนปุป
0: ุเอ้ย
1: หลังไห้ยังไม่ทันอ่อนเธอให้กัน
0: ทำไมฮัลโหลอิงจีร์อีกเด็ดหลังเลยโหฮาร์ลองบิตานางพิลิอีกสินางโหซีจูลีปิร์บีทาวีจ
3: อยอาโกฮาร์ลูสุทธิ์ลองวิเลนางเล่เมกหลังโหระมาดิ
4: ไม่วางบอมลงมาติลอกโห
3: กีแลงทอกิสุตาบ้
4: าImagini do koke ire bire ye chilang pon bom nang kok lati lokho
3: Ba me hai ta bang do chip do
0: Che ong sara tum bo jo
3: Anti me ho di tum ho Ana prove kar lo ki ki una na si don khab ni si do or do si nang mun di bo me me
0: Ave ni ni an jot yong sar no ho ta le se ke si
4: Ho po kar dom ho
0: Oi to po
4: Ba punu na ke bileng si ki bu bo yo
0: Oi di bo yo no ho ta le thek the ong si bileng si chu bu mir jo
4: Oh to Tak penuh dah.
0: Oh, tak boleh. Dah malam malam jauh. Hanya jauh hanya.
4: Oh,
3: ba, mehai. Lah, aku malam ni cepi tu ke. Nani, hem nani ho. Bong, mirchi kecian, kaiti kaiti. Eh, barita. Harre, jangko, kui biki partu cintang. Kila ini kujer. Alu cepi tengok hem.
0: Lapuan ni lor jangkar ho. Lah, nang liu sah leng.Har long bi po bang si bang pi pi lo ne kang ho chi ni dun de de lo ni lita
3: sa me ke se le pi khang
4: ye le lo
0: bu ne lo ong sa no no ma ke la nang liu sa ta e cho toi no o ku ta pu pe cho toi me o ku ta pu un e no no ma ke iklem pi bom ho
3: no no ma ke usa kleng phang ke pa juno kar tang a po
0: ho

0: নন্দন তিলা পুলো পুলো তাংতে এ হিরিম জারব নুজ লাপেন ফেলাং আন্তা কিরা লংলি লু কমি হা
1: কপি সিকে লং লে দেত পমাতিক বাং হা লা লা পুলো পু আলিং লে কার জুদুন তা বেরে রা পলমা
2: কালাং কালাং পুনো
1: এ হিরিন জিনতা নুজ ফেলাং ইমে না হেমা ফানতা চু এ নাম লং লেলো পুলো তাংতি হা লাই নাম লং লেলো পু হুকুম কি পিয়া তুম তং এ ইঞ্জিন আর লং লং লি কি লগা দু
3: নাং কি বান পিউ মাসিলো প্ল্যান জি মা লাং তুম তা
0: কমে লা দু না লাং মা
2: গালাং মা ফু
1: ওই
2: না নি গি আলাম তা হক লো নু জক ফেলাং সি তো নাম লং লেলো পুলো তাংতে নাং ওয়ান পিনন তিং আপলাং আপ
1: ও মা নো
0: তিং আপলাং
2: হিরিম জারব ফেলাং হাবি রডম দেলো রাড়া তুমতা হে গিলাং মফু লাতু মানে কে লাগছটা যো আর পিকচার বুঝো
4: লাপুয়ানা পর সিনালি তুম কে চেং সিয়াং কু আলাম কান আর জুলং একটাং লো আলাম কানামেন ইপিয়া মুমাং
5: লাপানাপর নালিতুম লামকানা যায় মেঘ আং ডেঙ্গলং পেন ইপি আমুমাং পোয়া লামকান আর্যু ইকলং তাংল আদুন্থু আলামকান আর্যু ইক সেনাং আলামকান আমেন লাকে চেলেং আথে পায় লামকান কচেপাতি জি আবাং পি আমেন বিন্দু তেরাং পি লাপেন আরিয়া সাং হুয়া তুমপেন ততাংতে আর্যু ইক সেনাং লাবাংসৌ আলামকান

0: লাকে আকাশবাণী দীপু ননংলি তুম নিঙালো আলামথে আজাই মেক আংডেং লংপেন ফুলমতি তেরনপি আনিঙালো আলামথে নংলি তুম নন আর জুইক লংপু
1: কার্ডম নিলিমেনকে সাংপি ফুলমতি তেরনপি নিলিহেম রংথ্যাং ডিফু ওয়ার্ড নম্বর সেভেন নীলিনন পিডব্লিউ ডি ডিপার্টমেন্ট আলংসি বরেং আওয়ার সাইক্লেম বং লাপেন রাত আকামতা ক্লেম্পন বং কার্বি কাচারহে আজুতাং কাংথুর লাপেনকে পাচিথাং পঞ্জিয়ে ফান রাসিংজা আসং পুই ইসি আসং নীলিতুম সেংল লাপেন লাসো আসং নন পিনিং আন নিংকান ক্রিকেটম দাম্বম ল লাপেন নীলি হালাসো আসং আলং কং চুনবাংপি আর পুসি ক্লেম্বং লাসি নীলি রাত আফান কেপাচি নিজি আলাম থে বাংকে লসন হেনল নিং কেহাং থিদুং নাংজি লাপেন ইলি কে ক্লেমজি আকাম আলং কাকাম খে বা কিসুং কাতরা কে ফোকে দুপিকজি তেবনসিতা সুং দেরলে পুচিরুই ফাক নাংনে লাপেন কাবর ইয়ে বাং কাইটে ইনিং আলু চিপা ধুয়ার নাংজি লসন থাক থাকসি নীলিতা লামে রামে আনিংকান বাং নীলি নিং আবে দেরল লামে রামে কিদুনজি নীলি নিং হাং পিক হাং পিক আসনল তেবন সিতামে নীলি কিদুন আরিয়াবে দুনল হালাসো হুদ লামা কাংথুর আমে আসনসি নীলি থেক দুন লংল আমার নীলি পালে দুন হাই হেদে পালে দুন হাই হেদে ল হেম চেবাং জুইল লাসো হেম চেবাং জুই পেন নীলি আকু নিং চেমা থাল ইমি থাং আলাম ইমি থাং আলং রি ইমি থাং আমিদ আংসি আলং লে নি কুপিয়া পশি কে পালে দুন হাই হেদে পু আমার সে আকু নীলি নিং চেমা থা ঠুল আপন নিকে নন কে লাসো আকাম বাংকে ক্লেম বেক পু পমাসি দুন বম ল ক্লেম বম ল নীলি নন আন কিতাব তা পাক ফ আন কিতাব টকটাং ল লাসি টকটাং ল লাপেন টক বম জেলা লাপেন কে অং দুং নীলি নিং আলু কাই কি কিচি বিবের আলাম থে বাঙ্গে লাসন হেল কার্বি আরন বারিম আজুতাং কাং থুর লাপেন কেরাই কম ফানসি নীলি কাইটা কাম ক্লেম বম ল ক্লেন পম বম পো নিজে লিজা কং দু টিকে লাং চল
0: আদুন্থু নংলি তুম সোয়ার লো আসে আংটং আজাই মেক আংডেং আলং পেন ইউপিএসসি আলং কাচিপা উন্দুন আবাং ফি শিলা তেরাং পি লাপেন হুদবাং ফান্ডার তেরং না তুমাং বং চিহু চিপুত আরজু ইক লংপো তাংতে আরজু ইক সিনাং
2: আফ্রাংসি রিডিও কার্জু আরা দো আনা ফানস্তামে নিলিহেন পেন নিংকাং সামাকারডম পাজের ইগল পিনি পুথ চিংকি চেথান পঞ্জি লাকে কেদামতং ইংদেং ইসি নি শিলাতেরং পি আলাংলি ইউপিএসসি আসাদলাং কাচপন্দুন কাচথানদাম আবেং মতে পুথত আংদেং ইংদেং হিনি পাদপন্থুল লসিনি নালিফান আকাশবাণী দীপু হিন পেন পুথত সুরি সুরি একারডম নাং পাজের ঠুলে থদল
3: কারডম
2: তাংতে নি ইলিতুম ইংদেং ইসি লংমাংকে পেনাং আন নাংলি কাচারলিয়া ফুথাক লাপেন পেনাং আন আসনসিতামে নাংলি থান পাচিনি পনল তাংতে নি পিনিয়া বাংকে নাংলি তুমাহেম তুন আলাম নাংলি থান পাজিরমি পঞ্জিমা
3: নীলি তুমকে রং চিংরি ডাক ডিফু হেডে হাপুসি কে দো নীলি পোয়ামেন কে ধুনিরাম তেরাং নীলি পাইমেন কে দিমি তেরন পি এঁকে নি তুম করতে বাঙ্কে থম দো নি তে দো নি এঁকে নি বং দো এ করতে বাঙ্কে থম আপে নি বাঙ্কে হানসে হেম শিকেলে নীলি চরামেন বাঙ্কে লঙ্কিরি পো হানসে নীলি সোপো বাঙ্কে আর্চক পো হানসে সীতামে নীলি পুডামলো পোটে হানসে হেমকেলে দুনকে নি নীলি চর বাঙ্কে ইনু ডিভোর্সি আমার নি সোপো আকলেং তা দো এ সার্চিন থং হানসে এ মানে হলা আপ্রাং পেন আসু বাংলো হে এ আসে তামে নিসোলো হলা তা নিসো অক্লেং লে হে হলা বাঙে নন ডিগ্রি লং সিদোলো ডিগ্রি আং ডেং আনলো এঙ্গে নীলি সুপো কি বি বাংকে নীলি পেন আসু বাংকে নন নিকান হিনি রা চিকলো জন ফল তা বাংকে
2: চোর পারলো নি নালি ক্লাডাক পেন থান পাচি নি পন থেক পর তাইতে নি নালি কাচারলি কে পেনাং চারলি পনল লাপেন পেনাং চি সিক পনল নালি তাইতে লাবাং সু আসাদ লাং কি পি দাম জি ফান কে কোন আনসি দাম নাং পনি নালি থান পাচি নি পন এক্সিমা লাপেন কোসন সি লাসো আসাদ লাং কি পি
3: লাসো আসাদ লাং নন কে লং লক আসাদ লাং বাংকে রিটেন ফান বাংকে গুহাটি আনসি পিদা গুহাটি আসেন্টার কাপ্রেক কাপ্রেক দো বন আবাং ফুটিন ফান সিতা সিতামে নেফান বাংকে আসাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট লং সিনাকা পুরি হালাসো হে হালাডাক পিদন ল লাপেন আফি পি আই ফান বাংকে লাতুম হালাডাক দিল্লি সিনাকে হ্যাঁ ইউপিএসসি ধোলপুর হাউস হেডি লা ইউপিএসসি আ কমপ্লেক্স লং সি হাডাক সিনাকে হ্যাঁ আসিনি তুম হালাডাক আনসি পি আই ফান বাংকে পিদাম ল
2: তাইতে নি নালি লাবাং সো এক্সাম কে কমেন্টু সি কি পিদন ল
3: 2024 সি কি পিদা

0: Ituma group long pino ta pinso arju dun lo pilo na phana kar ju pelo sob technical side de phana je than te ka mani tum la da khedi at jon do eta group is yete belong se round table long se lang pangni lo amen nang hang wen se inud inud dam nang po ama hala sol so nang than kang det man ki sob ta mane ekdom la da ke nervous la son do tu kok lo ai ku pilo na kar ju pone phan ke ma ku pulo ni pilo thakon thek po pa ya the ama ni hala da group ang bong ta ni pulang de ma thare ri anu tin na phan si interviewer tum ke er je nang ke lang pen di hala phan ki technical iselam arjulo sida itumar je nang ke lang pen arju me me me de ta thek me ne pot phere nang ne ho poyasi la group ang bong je than le he hala phan ki son si arjulo me ne and hoy tu itum phan son arju ji de ta hai aso posi be confident la son na poyale he
1: and si ning thek lung ben
0: si oh la son lo ne bang ke phere re pin lo e hala sot bang ke ka phere do ne ni men klang de the written he ni non wai wa phan dam nang po po hot thu ke ni pok ta so it it de lo ne ko pilo ne he malong hala সুহুত বাংকে লাপু মাসিপু আফি কে হেদি হাডাক কেদাম নাং পো ওয়াইওয়া ফান তাহো তো দাম লুন হুত ইসেকটা থাং টাকা ফিরে আবি নিমে থাং পান হেদি কো সনে কনফিডেন্ট ইসি হেদি দো কক মাঠে হাডা গ্রুপ লং টা লাসন চে থান ল লাপু ল লাপে নাং হাং পেন বাংকে থম দো লসর নি হেলা দা হেদি ইনুত মেডাম লে ইনুত দো সার তুম ভাই নি দো দাম পেন ইনি দাম ল পুলো গ্রিট দাম ল হেলাং তুম ভান হেদি গুড মর্নিং হেন তেন হাই পু দাম ল বাং ইনি নই পুত আন পেন সি ইংনি ল ইংনি পেন লা তুম নাকার জু চেং বাং লাপু হেন ল সিলা নাং নন পিলো lem poyalo in english pen sinan karju he mane bang chithan dun lo ni ke housewife poyalo ni ke ni job le ki claim ta kali thang ta kali mati aswan chithan dun pen man bang la so puthak pen ta nang arju lo pinang an hedi la so nang arju pen aku isi bang ni chithan dun de ni ke la piri ke churaya kam ta claim pon bala hem long he ni la pu internship ahut ke hedi garments he piri hi nasini ke charli la pu charli bom hut he tum internship enang nang mati di la sot ke ni garments na chi ke enama ni hala so knowledge to do ikok mane utilize lo he me thang phan hedi ma piri ke churaya kam ta claim pu sita ni chi than dun hoda ama la so pu thak pen ta la tum question ang arju o technical lo he technical pawang juilo la mi la ta textile hin na dam juilo mati la he nang arju la pu lo sob technical question tanang arju okay personal life alam pen tanang arju laki hoitu ni phan lanang arju pusita hala kaprek phan ke kali det ni pin ni he sita mi ni phan bangi hala son lo nang arju he amat ni thang ta phere re ma matha the alam ba la nili he ma sor nang than nam pari dun lo he di thak dun noi pi ma nang hadak bang nang arju a question he di mun thi dun pen thak dun noi nang thek thi a son puta thek thi pun ekdom ning je dun tap ning je dun pru son ke vidun ri thek থেকথে বোলো লসন জাসি নিহান লসন কার্জু সীতা দো এতনি থেকথে দে সীতা ও নি থেকথে দে লো পুসন পেন পো পাঠি দুন হেকলো পাজুদ দুন ককলো লসন লো হালা দাক মঙ্গে
1: তন্তে মুহেজনালি থান পন লো নাংলি কে ইংলিশ আলাম পেন সি কাচিং কি দুন লপো লাসি কাপ্রেক আলাম পেন কাচিং কি দুন লপো সন্তা চক মানি
0: নি বাংলাদেশ হেম পেন হেদি ইসি বাং পুজি কে নে রাজস্থান নিকান কি থম কি দো দাম কে হে নি লাদা কে দো হুট কে নি হিন্দি আলাম দে হেদি নিংজে থেক পাকা কি মহালা বাং হিন্দি বাসি তুম কা নিংজে সন থেক থে নিংজে প্লা প্লা এ আমি হাদা কে দাম চেং হুট বাং না ইং নেক উইক উইক ই তুমা হিন্দি হেদি কো পিলো মা নাং তুম কে আলাগে বাং আলাম বিনাক লো মা দি ইংগে ইলি না তুম কে জো পু হাফ লং লম কে নিংজে সন সি নিংজে পা অই পা আই না সন পিনাক লে মে থ্যাং দা হেদি মা বাং না সিং নেক ও ও আমা ফি চে মা থালো বাং না ইং নেক পেন লু পুতে ই মে থ্যাং চে পাকা রে কন রং মে মু লু পু মা হেদি নে হাদা হোস্টেলার ডোরা পেরালো সু তুম ভান পুসিতা হে নি নাং লা দা কে নিংজে চক চিলে পুতা নি ফা না কারে গো নি নাং চার্লি দুন লা নি তা ইসি ফ্লুয়েন্সি চু পা বাং লা হিন্দি আলাম আন কে আলাম ই তুম ইন্ডিয়া ডেড লং সি দো কক মা দি দি লাতা কি নাং সট মা তি আলাম বাং কে আমা সি নি লা নিং নে থম হদা কি দু পেন মা হেদি নি চার্লি দু নাং লা দাক চক চি লাকি লা সনসি নিং জে নেই বাত তুমা পাকা রেক পন পো কি উইলিংলি নে তা চপা কারেক দন পো নে মে না ফা ইন মানে এ পু ইম হাং চপা জোরে মন তেম ই নি থেরাক দু পুলে বাংলা সন পুয়ার কালিলো নাম পাকা রেক ওই নে চার্লি পো আমা ইসি ফ্লুয়েন্সি বাং দে না মা হেদি হিন্দি মা ইংলিশ মা লা হিন্দি বাং কে ইন্টারভিউয়ার্স তুম ভান্তা চাট আলাম পেন না আরজুতা নে থাকুন পু পুইসি কনফিডেন্ট আ হে মার লুলু দাম দে কো পেন তে মে থাং ফান্ডো ককলো জং সলে তুম কোশ্চেন আঙ্কার জু চেংলে হিন্দি লাম্বেনাং নিংজে রং পুলোতে নি হিন্দি বেন থাকুন বো বাঙ্গে ইনিং কাছি শিক পন্ডলো সিদা মেহালা তুম বাং হেদি ইংলিশ পেনাং আর জু রং অমাত নিবাং ইংলিশ পেন চিংকি জন রং লো সিদা ইনিং কাছি শিক পন বাং ডোলো দাদা সন্দা দোতা হাই বাং ইংলিশ পেনলে আর জু সিতা হিন্দি পেন থাক রং তুমতা হে সিতামি নি নি নিমে থাং জুং জুং কাছি সিক পন বাংকে লালো জং সি বাংলি হিন্দি আলাম পেন্সি নাং স্টার ড্রং আলাম থে নাং কার জু হেদি লসন পটে হিন্দি আলামে থাকন প মা ইংলিশ বলতে পুয়ালো লা হিনি বাংকে ইনিং আর লো কাছি সিক পন দুলো
1: মেসেলনি নালি

0: isaiche open nang lidak akaswani dipu saihem anwang pen ason ason than bachini pon thega pon nang liban ansu se hirjume sitame nilitum hang pon lo lapen ke nang li hemtun isi phan same mesen me etpen ke dolong je phan lapen ke nang li frank sitame ki klem me ke dam me je phan same nilitum mate solang dora do an ahin pen same hirjume sitame nang pi pajer dun lo lasi pini litum chingki je than ke lapan le ington pon iglana
1: karta
0: lasi pini ni ake ip non hejong upsc satlang ki unduna bangphi lapen ke jongdamme ilitum karbianglong mate karbi akhai pen ke alangli helo kiching si ki indun chenga bangphi lo lase pinyalangli penching ki chathan ke lapan si kangton iglo kardom
2: lapana por nanglitum upsc along kachepa undun abangphi shila terangpi lapen hot bang funder terona tumang bong chihu chiput arju iklong tanglo arundhu nanglitum doctor durmili hansepi pen kethan swalo susu aphan lo kapacharli nangji akinang sot aputhak lamje arju iklong po tatangte arju iksina
3: kardom neli doctor durmili hansepi pini neli the importance of education for girls মাতে ইলি কার্বি আলাম লারপেনকে সোহার লোয়াতো মাফান টক লাংকে থেক লাপেন আকেনাং সত আপুথাক এথে এথে নিলামথে থান পাজেরমি ইগলাং ইসি আহাম ফাং মাতে আসোসাইটি পাফ্রাং দু নাংজি লাপেন চিংঠোর দু নাংজি পুলোটাংতে সপিনস লাপেন সোহার লোয়াতো মাংবং আজাদ আসন আমো আহিন আলং কেফ্লাক পাবেদের নাংজি লাসো কামাথা লাপেন কেক্লেমপন কে পাকলাং নাংজি লাকে ইলি হেম ইসি বেদ আংবং পেন আমাছি পাংচেং পনরা অসমার আংবং কোটে মুটে আভাইকাং আলংপেন থান পারে পনাংজি আথেকে হাকো পেনতা ইলি তুম থেক পনলং মাদু আহামফাং আলং সিতামে সোয়ার লোয়া তুম আফানকে মাসাপসো কেলাং পন পাংক্রে ওয়ে টিটি আসন আং থেক আফান হিখা মাতে লো কপাচারলি আহিন পুনন কেক্লেম কেদাম আমু আলং পুনন আর পু কেথে কাছে বাক কাছে পেক পুনন হেম আখি আদাত কেথাক আলং পুনন আজের সোকে আকে ফ্রাক দোয়াসন সিতামে লাকাডু কাবে কেজং পন আমু আহিন আংবং আলং পেন টকলাং মাতে লো কাপাচারলি আহিন আবাং আর ডি পিপন পাংক্রে ওয়েসি কেথেকলং কেঅং আথেকে পিনাঙান আসার পি আসার বুড়া আতুমকে আর লসু সোমার আতুমকে বাং আহেম আর লেং মো থে দিং পাথেক পেমে পুসিতামে বাং আহেম সি দুন এজি লাপুজো হেমটু নিশিয়ালং আর লসু সোমার চান্রি চানজাই পুসিতামি হেম আসাই কিতুন কেদাং কারকক কারফেক থেংকে এন লংকে এন চতৈলং জি পুসি পিনাং আন আসার পি আসার বুড়া আতুমকে আনিং আর লোকামাথা কাচিবি আতুম আফাই সিকে অং সিতামি লাসন কামাথা কাচিবিকে আসিতিন আহাম ফাং আফান আং থেকমি ও এ পিপটমা নন মডার্ন মতে ডিজিটেলাইজ আকাই নাংলে রক আনকে কম্পিটিশন মতে কাচে পাতে লিট থুপি খাংজাং আজাদ আসাই লে চোকলেম চোদাম দুঞ্জি পুসিতামি টকলাং থেকনাং কক তাংতে কপুসন ল ইলিতুম নন কামাথা নাংজিকে লাপু তাংতে ইলিতুম টকলাং মাতে লো কাপাচারলি আহিন সপিনসু পুপে সোয়ারলসু পুপেরা কেপাপ্রেক কেফ্লাক বাবিপিন পেন আসার পি আসার বুড়া তুম আনিং চেলার পেন কাপাচারলি আহিন সি কাছিপাতে দোথু কেনাং বিনং লো পিঠেয়ালং লাম লুন সাই কাছুটিকি কেক্লেম কেদাম লং মে কে এন কিফির কে থাক পেন ওই ফিটা পিঠেয়া মেক মাতে কেটক কেলাং আহিন আকেং কাম কাছি জর দুনতা এসন কেথেনাই আসাই দোলাং আথেকে নন আকাই কিরলা পর কেটক কেলাং লো কাচারলি কেথেক থে তা হংহাব হংরু টেকক টিকি মাতে পিঠেয়া মেক কাবিয়াসন বিনং লো হেম রেট টাংকা মাহা কাছিপাদর ফ্লুপ আফান উন আন আসার পিয়াসার বুড়া তুম বীরটি পেটেকাং আনপারটা লো কাপাচারলি আহিন আর ডি কিপি দুন লাপেন কাবর ই পিটেকাং হেনলো আকে থে নাই আর পু মাতে আধরম লো ন নাকাই আহুটকে কেটক কেলাং কেথেক দুন্দে হেনলো পীরথে কে দুন কিসুং নাই আমুলো লাবাংস কিসুং বাংজক আও সোমার আতুমতা চার্সি দুন জকফ্ল চিতং দুন জকফ্ল জি আফারমানকে আর লসো সোমার লাপেন সো পিন সোমার আতুম আফান উন আনকে টকলাং আহিন আর দি পিদুনাং জি আমুদ পিয়ালাম আর লসো সোমার আতুম আফান লো কাপাচারলি আলে থেদুং খাংজাং মানকে দো কেচেং সি ইন্ডিয়া প্রাইম মিনিস্টার কার্লিতাং পণ্ডিত জওয়াহরলাল নেহরু কানিং জে তেকাং ইফ ইউ এডুকেট এ ম্যান You educate an individual. However, if you educate a woman, you educate a whole family. Athipi kejong dam kelapuhenlo inut sopin

লাকে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়া পর পরভাই ক্রেসিরা মিনে থমকে প্লেংজি ডক ডকল লাসি মুম্বাই বেন কাপাচে তাক হিন্দি আলাম পেন বিবেদ ভারতীয় জ্যামে আর্য ইকলংপো।

লাগে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু বীরতা আর্জয়ী থাকে থানাবাং দিলি বন্তি তিমুংপি মেঘালয় শিলং আলং কেদামতং পাইপাইনি ফাইক্রি সিরকেপার নিকেপ্লাং পঞ্চলুক সদা কালাম থেয়াফি কেপ্লাং পনাত মন অপথাক পাতমিয়ার নিকাংসাম গুয়াহাটী কৈনাধরা স্টেট আলহী আহিয়াম আলং কাছে টং দুপনতাংলো মেঘালয় ডিপুটি চিফ মিনিষ্টার এস ধর লাপেন আসাম জাপেক জাহয় কেরাই কম লাপেন কাচিংথু রাহি নারপুকিদ মিনিষ্টার অতুল বরা আলোকত হিনি স্টেট আকং চুনাকে হয় তুম তাচে টং ধুন্দো ঘণ্টা কেথম অপর কাছে টংকে দুপন আলং সলুক সদা কাপিজুম পন আফান হিনি স্টেট তা লামথে চেপারাই পন টাংলো কইনাধার স্টেট আলহি আহেম আলং কাছে টং দুপন দে দা ফি মিনিষ্টার অতুল বরা জরাবাদ কেখামখে আজাইমে কাপে দুপন আদিম আলং হুমরি দামলো মিনিষ্টার হিন পেন কেখামখে আজাইমে কে দেং আতুম আফান কাছে টং আলং কাছে পারাই পন আলামথে পাচিনি দামলো লাপেন স্টেট কাটেবারা সং পেন মিনিষ্টার আরিদেং এপাক পিনপুর আলুতা হরাই বনলো মিনিষ্টার আহিন পেন মেঘালয় সরকার পেন কেদামতং পাইপাইনি ফাইক্রি সিরকেপার নি শিলং আলং কেপ্লাং পন সলুক সদাক আলাম থিয়া ফান নিংডুক পনসি সলুক সদাক পেন কাচিজু কেদো আনাতো আফান টাকার সিক্রুং আকেংকাম দেং পন পুপুসি চাচাকলো লাপু মেঘালয় সরকার পেন খাসি চার্লিয়া সং আমে ফু দুনমে ফু লাপেন কংচুন আফান রেংডক রিং নি কারকান আরন আংকাং আর লুনেপ ইংনাং পন দোপুটা বিরতা লং পন শিলং আলং কেপ্লাং পন সলুক সদাক আপুথা কাতারলি পন আফান আদুং কেদো স্টেট আতুম চপারি দেং পন লোপুসি মিনিষ্টার অতুল বরা পাচিনিলো আলংলি কানিং জি আসাম আলং রেজিস্ট্রেশন কে ক্লেম্পন ফাই সুরি কেথমরা ফারু ট্রক্সি রা ট্রক্সি কেপ আমতর আফান মেঘালয় পেন নাং পাচিরুই ধুলু লা পেন কাছে টং আলং মেঘালয় আলং কাছে বেং প্রিং কি জুই কেলাং আতো আফান কেবাং জি ঘন্টা প্লিকেবরা নের কেপ আংবং কেবাং জি আফান তা চেপারাই পনলো কাছে টং রুপন দে তফি জরাবাদ আলং মিনিষ্টার অতুল বরা আথেং নো কে খামখি আজাইমে কে দেং আতুম জুং জুং আফান কে খামখি আজাইমে কাংতন পন আফান লামথে দেং পনলো হিনি স্টেট আদোলার আতুম কাছে টং রুপন দে তফি চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পেন আসাম পেন বাং ফারু হিনির প্লিকেবরা ট্রক আবাং ফু পেন বাং ফারু ইসিরা থংকেবরা ইসি আতো আফান আসাম আনাত নাং পাচিরই লো পুসি সোশ্যাল মিডিয়া আলং পাচে তাক পনলো আসাম মাতে নিহাং নিরেপ আংকাং কেরাই কম্পন আহিন আজাদ আলাম পেন তা আফি দোপন পে পুসি ইউনিয়ন হেমরিত আহিন আর পুকিদ মিনিষ্টার অমিত শাহ নিংজেলো শিলিগুড়ি যা পেক যা হয় রায়কম আসং আতুম কাছে টংকাপি দোপন আলং চেতং দুঞ্জি পাতুমি লাবাং সোলাম থে পাচে তাক বনলো গুয়াহাটী ফেন্সি বাজার আলং কেদো কেথম আতোয়ার আলং কারবার আসাই ক্লেম্পন লংলি পুয়া প্রাং পেন কাপাচে তাক পন আলাম কেবাং জি চিটি নি ফাই ইসিআর নি পেন পেরন পন পো এস এস পট এম এস পট লাপেন এইচ বি পট আলং কাচারিয়াহীন পেন কে ক্লেম পন লংলি পু সি পাচে থাং পন টাংলো ফ্যান্সি বাজার আংকাং আলং মোটর গাড়ি কাছে লেং লাপেন পার্কিং আসাই আনসোসে কেমেসেন পেন কাপিচুন পন আফানসি বাংসু আলাম থে চেপারাই পনলো সাই কাতিকি আহিন আরপুকিদ মিনিষ্টার পীযুষ হাজরিকা পেন নিহাং নিতুর আংকাং আফান কাচেমাদা আসাই আছিলি কেনাম পন আহিন আর ডি কেপি পন আফান চফা পনলো পাতুমি দিল্লি আলং ডিজিটেল এগ্রি অভিযান আংকাং আরলু এগ্রিটেক লাপেন কাচিকি উন ডালি অভিযান আপুথাক ইসি ডেট পি কাচিতং আলং চেতং দুনসি বাংসু আলাম থে চফা পনলো লাপেনকে আসাম কাতিকি আর আফান ডালি আচিলি আলং ফারুয়ং বং ফান ফারু গভর্নমেন্ট সাবসিডি কেপি পঞ্জি আফান তা চুনিংরি পনলো স্টেট গভর্নমেন্ট পেন ফুরুইকারচু আফান নোটিফিসিয়েবল ডিজিজ পুসি পাচে থাং পনলো লাসো কাপাচে থাং পন আজ কেডো আন আরাত সিয়াসাই আহেম প্রাইভেট সিয়াসাই হেম সিয়াসাই কলেজ লাপেন কাপ্রেক প্রাণমুই হামফাং আতুম কেটিন মাতে আহক ফুরুইকারচু আলাম লাপেন লাসো আজ পেন আরং গাছবই আলাম সিয়াসাই কাচারি আতুম আফান কাপাচিনি পন কে আকেনাং সতলো লাসো আসাই সি ফুরুইকারচু সে গেলাং আসাই কে ক্লেম আর্চুডেট অফি কেখাং আং প্রিম কি পুম কেলং পন আহিন লাপেন লাপুসন আপর আহু সে কেলাং পন কে জয় কি আহিন কাপাচেরক পন্তক আহিন আকেরাব বানপো লাপেন ইংডেং ফারো ইসরা থং

লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু পিনিকে পাই পাই নিফাই ইংকরাকে থম ভমগুরু আনি কার্বিং ডেং আলং নিলি বন্তি ডিমুপি কাদো কভিয়া ফান্দা কার্ডং বাজির সি কার্বিং ডেং পথাও ডাং পন্থুল কার্বিং ডেং কেবাং মিডিয়াম ওয়েব পেন মিটার ফারু প্লিরা ক্রেই সিরা টবরা ফ কিলো হার্স পেন ফারু টক সিরা ইংকরা সির কেপলা পেন মেগা হার্স পেন লে ফারুই সিরা ই সিরা টবরা ট্রক হ্যানল আদুন্থুয়াং ডেং দাম দিয়া প্রাং পিনিয়া সারলাম থে আর্জিক সানাং পিনিয়া সারলাম থে কাপা থে ইংনার কেলাং ইংকিরা আংপ আর পং একবাং কাপা চোবাই পেন কাম কে ক্লেম পান লামথে কেমান কার্বিয়া খে হাকু ইংলং কে দোয়াহুদ আলামু পেনসি কেমান আলাম থে ইংলং কে দোয়াহুদ কে আহুদ পেন আহুদ হাবিদ আংনারটা রঙাং বং ওয়াং প্লুটা চেপলাং লাসি আহুদ পেন কে মে কেজাং চেপাং আর নাং ককটা দো ইনুদ আউ সুপি ইনুদ আপিন সুপেন আনিং চেদক উলু লাপেন আজু আপর লে ভাং নন পুরা আলু সবাং উলো আনকে কাচি পুয়াতেং আনিং কেদক আপিন সু ওয়াংলু বন পুরা আজো জিরলু বাং মেঘজাং ক্লিপ আহুদ ইংকিরা আর পং এক ভাং সি ইংতান আনা চর দিকলো বনতা আদাব কে বাং পুদে জি লাপেন চিনি দে জি পুরা আজু আপর ইংনার কেভাং বন পুসি আর পং একবাংসি কেলাং দুন পুসি চাথানল বাংচিনি দে জি পুরা কচুবাই আদাই কচিপা বি পোফান পিনিয়া সারলাম থে লাপান হেনল লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আদুন্থুয়াং ডেং দাম দিয়া প্রাং পিনাপ কার্বিং ডেং অলঙ্ক পিপিসি কেরত কিপার জুপনিক জিমা চাথানিক সানা পেনাপ কে পাই পাই নি ফাইং কইরা প্লি উর্মিয়ার নি কার্বিং ডেং লং পেনাপ রাং সি বিরতার যুগ লং পো আদুন থুর সালাম থে লাপেন পেনাপ কে উর্মিয়ার নি অপসি লুন বা নাং ডেং লং পেন সশিকলা হানসে পি সুভরাম ইং হিরিতা হানসে পি লাপেন পানসিং ক্রো কে লুন আসানসন আলুঞ্জির আর যুগ লং পো পিনিগে ভমকুরুয়ার নি অপসি লুন আং ডেং আলং আং ডেং চারি বাং নিং কে হাং আলুঞ্জির আলং পেন পিনিয়া প্রাং সি আলুঞ্জির আর যুগ সানা কেলুঞ্জি বাড়ি রং ফারপি আলু নালাম থে আপর আপর পেন মাংমন নাহেমান

লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আদুন্থই সনকেনাং সদবীরতার জিগসেনাং ওরেং বীরতা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া পাহাম ভাং আলং আকিলে কিন্তু ভাই ফারুকি থমরানের কেপ কেবা সির কেপ আংহয় আফান কাচনিং রিয়ালো হাং পনলো ম্যানেজার আংহয় ফারুহিনীরা ট্রক কেপ দু নংনাম জিকলো জনসুরি সেকাসুরি ট্রক কেপ প্যান সেকা লাক ইসিরা সুরিনের কেপ কেপ আনলং জি বাং ফুয়ারটা নিঙ্কান থংকেবরা হিনী আং বংশী লচত নাংজি জুনিয়র এক্সিকিউটিভ আংহয় ফারুই সিরা ইংকয়া সির কেপ দু নংনাম জিকলো জন আলং সেকা সুরিনের কেপ কেপ প্যান সেকা লাক ইসিরা সুরি প্লিক কেপ আনলং জি বাং ফুয়ারটা নিঙ্কান ইংকয়া ট্রকসি আং বংশী লচত নাংজি আংহয়া টেং কেনাং সৎ কাছারি লাপেন কাপড়ে কাপড়ে আলাম থে আং তন পেন কাছি নিজে আফান লাপেন কাছুনিগ্রি দু নাফান ওয়েবসাইট www.aai.aero লাং ইকতামে আপর আর নিকে জি তিন ফাইভ খ আর নিশি ইংটন জি এপিএসি আহিন পেন ফাইভ আরো ইসিরা থংকেবরা ট্রক্সি ভেটেনারি অফিসার ব্লক অফিসার ভেটেনারি আংহয় আফান কাছুনিগ্রি আলো হাংপন টাংলো বাংফুয়াতুম এনিম্যাল হাজবেন্ডারি লাপেন ভেটেনারি সায়েন্স আলং ডিগ্রি দোনাংজি নংনাম চিকলো ইজন সেকা সুরি থংকেপ পেন সেকা সুরি লাক ইসিরা সুরি কেপ আন লাপেন সেকা সুরি ক্রেহিনী রাফারু ট্রক্সি গ্রেড পে লাপেন কাপড়ে কাপড়ে বনাস্তা দুজি বাংফুয়ারটা নিকানি কয়রা সি প্যান থংকেবরা নেরকেপ আং বংশী দুজনজি আং তনালাম থে লাপেন কাছুনিংরি আফান ওয়েবসাইট এনিম্যাল হাজবেন্ডারি ডট এ এস এস এ এম ডট গভ ডট ইন আলং লাং ইকতামি কাছুনিংরি আফান কিজুত সি আর নিকে চিটি নি ফাই নেরকেপ আর নি হেন্দো ওরে বিয়েটা পানসি কাংত নিকল পুথত আদুন্থু আং ডেংচারি বাং নিং কেহাং আলুঞ্জির আলং পেন লুঞ্জির আর জিক সেনাং কেলুঞ্জি মঙ্গল সিং ক্রু আলু লালাম থে দামতাং কো আন পেন আসেং কান তথাংতি মঙ্গল সিং ক্রু কেলুন আলুঞ্জির আর জিক সেনাং

0: রোগেলুন দামতাং কো আনসেং কান পালুঞ্জির আর জলং তাংল আং ডেং চারি বাং ডিং কে হাঙালুঞ্জির কার্জলং বম লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং পেন কার্বিং ডেং কে বাং বিদিয়া ওয়ে পেন মিটার ফারু প্লিরা ক্রে ইসিরা টবরা ফ কিলো হার্স পেন ফারু টক্সের এঙ্করা সির কে ব্লা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা টবরা ট্রক হেনল
1: দুমা কে এ অগে প্রাণ ফান হেনু পু আলান্থে দুমা আহম আলং কে তক এলি তুম কাদ্দ কবে তা থেকলং হুরল বন তা মুনি রাতুম ননপু তা দুমা মং বম চোবম লাপেন দুমা সাইনি পেন হেনত সি চোবম লাং অক প্রাণ চেপে মেসেন জি পুলো তাংতে দুমা আসন আন পেন চেপা হেলু নাই জি দুমা কে মং কে চো লাপেন কাহেনত পেন ইং ফর এলাং জয় ইং হুয়ার লো এ হাম্বি আলং তা ক্যান্সার কে সুলং থে দুমা কে মং আমি হি দুমা কে মং মে আতুমা ফান কার উট পেন আজয় নে এ অক এ প্রাণ হেনো ইডাক জি লাসি হিথি কুলাত মটর কারিয়ার লো লাপেন মনিত কাচিংলুম আলং দুমা মং মে দেট নাই জি ওসো কাচো পাথে আসার পি মারা তুমা ফান দুমা পাচু ছে দেট নাই জি লাপেন মং মে দেট নাই জি কেমেসেন আজির পজির পিয়া তুমা ফান দুমা তিরবা ভে দেট সি আকেমে আর তা কাবে দেট আও সোমার তুমা ফান দুমা পাচু লাপেন পামং লং লে দেট নাই জি নেই চি বি একটা ইলিলে দুমা আফান কেচো কালি বন তা দুমা সি এফান এ কেচো ইলিলে বিড়ি সিগারেট আফান কাংসিপ কালি বিড়ি সিগারেট সি এফান এ কাংসে দুমা আচু মাফানলে ইলি মে কাপেচো কালি বন তা দুমা সি এফান মে এ কাপেচো
0: পুঠো দাদন্থু আং ডেং জারি বাং ডিং কে হাঙালুঞ্জি রং পেন রুঞ্জির জিক সানা কিলুঞ্জি সেবালি তেরনপি আলো নালাম থে মালমসো আ কোকে ততাংতে আর্যিক সেনাং সেবালি তেরনপি কিলুনালুঞ্জির

লাপনপর নাংলিতুম শর্মিতা বড়ো পেন ডিমা সালুন বারিম আর জুইলং তাংলো লাকে আকাশবাণী ডিফু আদুন্থু রমেশ বরি ব্রহ্মা পেন বুডো লুন বারিম আর জুইসিনা।

বধুল বারিম কেরকে পড়জুকাল পনসি কংটনিল লাকে আকাশবাণী দিফু আরন্থু রংরো বাজামে কংডেং।

0: তোর একচো খাই দো পুপ, তোর একচো খাই দো পে আকো ক্রেমি পিকে দম পুপ, সে কার লু প ক্রেমি পি দম প্যান
1: আক্রামি পিকে দম এগো সন লো লাগে
0: লাতুম হেদি ইংকি আন আরন কেলা সন লো এ আন চো মাচো প ইসি থে রয় ফারডোজি মুনস থেক থেক সুখত বাংকে লাতুম এ কাছে কার লুজি ফান হে বন হে আছি আন চো চে দেয়াজি
1: এ
0: সুহত বাংকে তুম একদম বিদন পে মে নাংজি আথেমা আন বক দুন হুব হুব তা হেন আন বক হুব হুব লো বেলা আন চো চে বেন চে পেট প লাতুম কিথি কিথি জিয়ে ফান আগে দো কক দিতি আবার সাই দো কক দিতি লাসে পাং আর জির পেন আপেং পা বিশো পেন সে আর নাং লং বিশি ইতুম লা আন কি পিসে তা আপেং পা বিশো সি সোহত কে পি দু নাই আপেন আন পি ও এদের নাই কে লাসে ডাক পেন চেকার লু পো আর রেং চে থার প্লাং জি লা প্রাং আর রেং বান গে আবে লোক চেকার লু হেদি আন সি আর রেং দুক পিক জিলা সোহত কে লপু কে অত হে পুইলি কে কে হেক লপু কাং চাপ তা হে গুম পেট দিতি সি চে রে ও নাই জি আফুপেন অত এদেশি কাং চাপ হতা পু এ আমি পনালে হে আগে কি জুদা নাট পেনসি হেক্সি পা বনাই
1: ও
0: লালতে থাঙা কি সুম বেলু হিংকি ভা লাখরে মি পিদম দেলতে লাথুম হি থি রুইবাক চোখাই দো পন কে কি চুমা কি চু কি চুমা কি চুপ পোলা তুমি ওয়ান মাইলি কে পিসাও পসাজি আনে চর কিতা ইংকে আনকে চোদ হেদি আর কি দো সাজি লাতুম কে চার জুদুন হে
1: ও
0: পিতাংলো ইক তাংলো পিতাংলো ইক তাংলো লাপেনা ফিলতে লাতুমকে আনকে নাং এত জং জাং নাং চেপলাং পো আনকে জালার দাম পো আর নিশিয়া জেলার দাম নিনিয়ে জেলার দাম নিথম আন দাম লতে কে দাম পিলো
1: ওই ওই
0: নাং নে বম তা দলো আনকে আর নাং দিং ও পুলতে লা পুপেন কে নে বাকো আকো হাপু কি জুদাম আর নাং কি জুদাম কে নে কি জুতে আকো লা পুপে মুপে না সোনাং চার হেতু থর লেপো আং কি কে দাম
1: ওই ওই ওই
0: কে নে নিং রং পিক পেন কি কে থেলো তে জন জন তা অটকং অটকং পহে দি একদম ইন্টারেস্ট পিক হো
1: এ
0: পাং রং
1: লাহেদি
0: বিয়ার জি নে কে পানিং তো
1: ওই ওই ওই
0: আংকে খুত তুম লং বিপ
1: ওই
0: পা বন পন কে দাস ইচে পারান পো চে পা হম পো
1: ওই ওই জি পা হোম দেত লতে আনকে আকো আচিলি বিথু মেলো দি
0: আ খুত তুম বাং কে এনা জি বাং নি সাত ও থান চম
1: ওই
0: লা
1: ওই চ থান
0: তুম ফা রেডিও কার জুয়ারা তুম ফা মানে ইসিয়া বাব দো প্লিক ইক পু
1: ওই
0: আং মি জাং হম হম দো লাতামি ও মানে কি লুম জয় পিক লা ব্যাং কে আর আলা আং কি আর রাম হে
1: ওই ওই
0: পিলমা পুজি চেরাব রে
1: ওই ওই
0: ইসি তা ডাক চি বন বে লা পে ইসিয়া থিং পি এন্ড থুনাই লা ব্যাং কে প্লিক ইক পুল ইসিয়া থিং পি আর হিয়ার রং
1: ওই ওই
0: আর হিয়ার রং তা আং মি জাং হম হম আর বো
1: ওই খেলাং
0: লা ইসিয়া থিং পি লা সো খুত তুম এন মি
1: ও
0: লা পে ইসিয়ান জি পুরতে সারপি ফুলক রং পু হে
1: ওই ওই
0: সারপি ফুলক লে বন পো ইলি দাম তে চিংদা প্রে দি
1: ওই
0: তি হে
1: খেলাং
0: লা সো রং তা আহম লক ইপিক
1: ও
0: লা পে সি হাকু পে ফি ফু তুম কে এন কে মারথু মারথু রং লা সে খুতুম এন ব লা সন্থম প্লিয়াং বং সি কি খুতুম কে কে মে নাই লো মানে তুম এন হে পেনি ফি নু আ কি থি আর বো হে হাই হে
1: ওই ওই
0: সিতা মে আ আ হোম লং আ কি ইক দ ও দি তি লা বাঙ্গি এন
1: ওই
0: এন মে ও এ
1: ওই
0: হোম তা লক প্লা নাই মতি
1: ও খালা
0: লালেন
1: তাতে আ কি হাই নাংলি তুম ইংকি আ চিলি ইংকি কা পাংরে ইয়ানিং কে হাঙ্গা তুম ফান পিলং লক তিতি মাতি দি নাংলি তুম তা ডিপার্টমেন্ট লং তা পাংরে ইক মালা হ
2: পাংরে এটা মলা ডিপার্টমেন্ট লং তুম লা ফার্ম সেন্টার তা হাই দ ও হাডাক পেনি তুম লা পাংরে ইং সিয়া কোন তুম লা আ চিলি কোন মা কা সেমার লা হাই আইংকি তুম কা পাংরে ইং তাং হাদি হু লা আ চিলি কা সেমার দিম পন্ধু সিয়া দা হাডাক আ চিলি সেমার টুপো সো চিলি সেকন লা বাং গরা দা ফান পিঠু বলা বাংকে
1: কালাং দি তাং তে আকি হাই পি ই ফং ফং নাংলি পু এদিনা লা পু আকি হাই আতুমা ডিপার্টমেন্ট সেরিকালচার ডিপার্টমেন্ট লং পেন আনসে ইংকিয়া চিলি নাংলি কে আন্দাম সে গপাং রাইং তিতিল
0: নিলি কে লসাটুম চিনি ল সুরি কে থম আনতা এন্দা
1: ডাকে চিকি কো আন লগে লেজি
0: মানে হালা কে আতি ল মাতি জি কে ব্যাং কে উলাই লেলো নি উলাই লে সেটা আতি হেদি পেনে সুরি হিনি সুরি কে থম আন আতি বান পো আলিন বেসা তুম না গ্রাম বাং লিন দন সি নাং লো দন জি
1: ওই ওই ওই
0: লাসি নাং পাং রে
1: ও
0: নাতে একদম ইনিং হাং আন পাং রেং লং লো আসু দো ও লো
1: তে ইংকি আন্তা হেম চি এ হুপ ল পুলো দি
0: ও হেম বি রি লং তা দলো রি তা দলো
1: ওই ওই মু পেন সন এ পুয়া কে হা এ সার কি পুয়া সন সি কিন চর তা পিপি মেলা হ
0: কিন চর তা সার তুম নাং পিলো নি তুম ফান ডিপার্টমেন্ট পেন নাং পিলো হুং কি পাং রেং তুম ফান হে
1: ওই ওই
0: চি এ দুন লো নন না মার কে ভি নু চটলা
1: ও ওই ওই ওই
0: লং লো রং তা কি জয় পেন সিন নাং রন লো
1: ওই ওই
0: ফিস পেন
1: এ তাতে নাংলি তুম গাকে হাই লা ইং কিয়া চিলি হে ই নুত নুত কা পাংরে গা পাং ফান ই সিবে আছে কি পিমা মাতে কি পিদুন প্রেক জাম ল
2: লাবাং তুম সব সব পাপ্রেক চেনা কক বল আথেমা আজাক তুম মাংকে ইং কিয়া না পানাও দে তাহে মানে কো মানে বাং কা ইং কিয়া নু তাহে মানে
1: ওই ওই
2: আছে আলাং তুম কুপন মা কে নাং জি আলা সোটাং সিন তুম লাবাং পিদুন মম ল হে
1: ওই ওই ও তাতে লা ইং কি কা পাংরে গা তুম ফান ইকুপিনে সেকে কি পিলা পুতা দো ইগমাল হনালে তুম ডিপার্টমেন্ট পেন
2: ইংকি কাপাং রেং হিন্দাস

0: kian kemi arvo hello
1: Ahola.
0: la sopena pit alangtum han kaprek arvo ki pipon alangtum da chumuram diti la si komandu por situm ki pinang jima hala bangtum chini ponang po itum komandu situm la bangge ki pipon jima la kitum chini ponang la bangge la si hala inkitum tala areng ka chakalu pon ahu ke cheng si ke chu ahu di dak situm la ardu nang ji
1: oi oi
0: la letum la dun de pong la bangge la ang bonglom tum nok sipidun la bangge inkitum da chuche da ji la bangge
1: oi oi
0: si lahai asap sap alam tum la bang tum tum chelar ponang ji
1: oi oi oi
0: non ilia leng tum mang la pukal de la inki an pen pang cheng po dor de phop tum long lok leng se kar kapre kar vo tum pirong de ti
1: oi oi
0: si hala so bang tum la bang tum chok chilo la bang tum chelar ponang ji la bang ke la si komando si ki pirang ji ma la ke areng ka che kor lu a hut kalite itum ke cheng si ke pang cheng ning la bang ke ru phar kong arvo kalite kinchor arvo la dare tum inki an ke me arvo ki pi la bang si ke me thu sa inki an pi da da phi kapre kar vo ki pi la bang ke tum sab so তুম চিনি পুনাং বকো সো পরতম পিডাং জিমা লা পাংকে
1: ওই ওই ওই ইনতাং তে ইয়া কি হাই পি ইনকি কা পাং রেং লামি লি পিন নাং আন জেথান লো পছি নন বাং গা লে লাম পাই জেথান সে নাং ইনকি কা পাং রেং কো আনা লে দুলো মা লা সো লাম বাং জেথান ইক জিমা তো
2: আ কলাং লো নিলি গা চিনি আ তেং বুলতে ইনকি কা পাং রেং সন থত আ কি তি গে লং দাপ কে আবে আ থে মা নাং কলা না লং তা নিং রং পি লা আসু পে নাং থে বম গে চিলাং আ দাপ কে দা গে থুর লতে নিলি গে কা প্রে কাম ক্লেম ক্লে আ প্রাং ইনকি সি চিলাং গো প্রাং ইনকিয়ান চেলাং ইয়াকো আজোতা হা কেরি কে বেজে কে সাং জি হুসেতা ইনকি ফান লাঙ্গাং দাসি সাং আমজি জুলা সোন আনসি ইনিং কা রং দু হাদা
1: ওই ওই
2: লাসি চেক্লু জোন আখি তিয়ে বাংকে হারজাং তা চেক্লু জোন বেনসি আলে রং ল চলং প
1: ওই ওই
2: লা পেন কে ইতুম ইনকি কে আংকি অক্তা চু জড়ল আহোম দা চু জড়ল
1: ওই ওই
2: মিন্না তাকো আন লগে চুই চলল
1: ওই
2: জুলা সোন আন আলে দোসিনি লিগে থেকল লাসি
1: অকলং ইলিন কো আনলো লাহন তে অক জর্জি পুলতে
2: অকলং কে নন নিলি পাইকারি কি পিয়ন বম কে বাং পাইকারি নাং কে এন বম কে ইলিন লং ফারুপলি
1: ও ওই ওই আন আহোম বাং কে আনতে
2: আহোম লং কে আহোম কি মি পুরতে সুরি সি ল ও সি কো নন নিলে পু হাট বাজার দোকান বেথে জর বম বাং কে ফারুনের কে রা ফক কে
1: ওই ওই
2: সি পিব ও
1: আল আদর দুলো দি তাংতে আগে হাই নালি তুমি ইংকি পাং রে ইং পুলো মাইতে নালি তুমি ডিপার্টমেন্ট পেনতা লা ইংকি আ হোম বাঙ্গে নালি তুমি কুপি সেকি ক্লেম ইলো তাংতে
0: নিতম ইংকি হোম লা বাঙ্গে হালা পিলা পু হোম সো ইংকি হোম তুমি লা বাঙ্গে কোন তুমি না জড়ু দেটি লা বাঙ্গে থেমা হলা আচিলি লং সেমার পনং তেলা বাঙ্গে পিলো আতম হালা আংকি তুম আমি থাস নাং তেতে লা মাঙ্গে সে হালা সোনাং কে তেতবং তেলা সো আংকি আহোম বাঙ্গে কে জেং ফান পেমেন পালা পান মেউ দেতি দিলা মাঙ্গে
1: ওই ওই
0: সে কো পুঠা নিন্দা লা বাঙ্গা জটু দে পোলা বাঙ্গে
1: ওয়া অক্তা জর লং আহোম দা জর লং সোন নদি
0: আ অক লা বাঙ্গে তুম ডিপার্টমেন্ট দিলে লা বাঙ্গে তুম জর লং দে পো হেড হেমা হালা পেন সি তুম আপলি প্লি নাং মান পো
1: ও
0: সো আপলি প্লি নাং মান পেনে দে কো হালা তুম আচিলি হাইন তুম নাং ডাক নাং মান পো দা লা মাঙ্গে
1: ওই ওই ওই
0: সে দাং তুম হালা অক বাঙ্গে তুম জর লং লে লা পালা আংকি আহোম বাঙ্গে লালো যে লা আমি থাংসি আইকি তুমি নাং তেজি পড়লা সোন আপরুট বাঙ্গে লা আইকি হোম বাঙ্গে জেং আপনা কোয়ালিটি বাঙ্গে মেডে দিতি
1: ও
0: বাঙ্গে তোমাকে পুঠর নিতে লা বাঙ্গে আইসি কোনানি কুলা লংস তুমি লা বাঙ্গে তুমি জল পন পড়লা বাঙ্গে
1: ওই ওই ওই ওই ও দাঁতে আগে আইপি নন আন নিংকান কো আন লইকি গে পাং রেং তাং পিনিং আন
2: পিনিং আন পোতে নিলিকে নিংকান প্লিকেরা ফ বাকে নিলি পাং রেং লো
1: কি ই ফং গা পাং রেং চিকি ফকে পুলোমাতি লাগে চিক্লুই জন বেত পোকে
2: চিক্লুই জন বেত পেন লং
1: ও আনলা ই ফং লা চিক্লুই জন কপাং রেং পেন কো আনা লে লং লন তে আ ওক পেন আ আহোম পেন নাং কি জল লং
2: নিলি কে পাং রেং লং গে লা পুলন লা চিক আচিকে বাং গে লা মো পেন জেগে প্লিকে ফকে বু বাং গে হাদি মে থাং গে পাং রেং বালা আন আতি মান ও আন এদাতিতি সিতা মে আর নাং পিসি আর নাং হিনি আন আন কে লং হে
1: ওই ওই
2: সিলিন থং কে লিন থং কে রা ফ সিতা মে ডিপার্টমেন্ট আ তুম পেনাং পিলো মো পেন নিলি সুরি গে থম আন আন গে পন হর কে হাদি
1: ওই ওই
2: 85 কেজি সান আনা অগল ও
1: বা দু পিগলো হে
2: লা পেন গে হোম সিতা মে সারডম নাং এনলো ডিপার্টমেন্ট তুম পেন এ ফয় গে জোর ডন সিনি লি লিন থং কে
1: ও বা
2: আলে লিন প্লিকে রা হিন ট্রক মা আ পয়সা বাঙ্কে সুরি থং কে রা হারুপলি
1: লাগে ফং ওয়েব সিলে
2: লাই ফয় ওয়েব সি ডিপার্টমেন্ট সর নাং কাং থুম লো হেম আ নিলি পাং রে কে ফয় মানে কে পাং রে কে বাতা হিনি কে থম সি কে পাং রুম না সহ বাঙ্কে
1: ওই ওই ওই তামি লা আন লং লো জো
2: আন পয়সা লো আ হোম পয়সা নাম লো সুরি থং কে রা হারুপলি কে
1: ওই ওই
2: পয়সি কে দেং লো
1: ও তাং দিলা নিং কানি সি আং বং ফং কো আন পাং রে উ নান তে নাং লা কো আন সা পাং রে রে
2: কে লা চিলি কে লং লে আ কে দো কা বে আলাম লো
1: ওই ওই ওই
2: যে বাতাই ট্রক সি বা বাতাই ট্রক লান আন কে কান সি লং পাং রে লো
0: Oi, oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, oi. Oi, o

0: tum pangreng pon plong te tum hedi tum jum nai pen busta me tum lin phokep ang ki ok tum chu jor long lo jon pharosi apli pliat ti tum jong pangreng plong te he
1: oi oi oi
0: ki jum nai lo ki ong kala pen bat lang he sai ki jum nai pen busta me la bang lin phokep ke la tum chu jor long po non pinier ni hiti long jong si tum lang nam long lin long si tum la pai karia dor pen la ke tum pharo phil lin long
1: oi
0: tang de lin phokep la ke suring ko dak ma si bang jilo la bang ke
1: oh
0: aku hala pu kene ang ki hom dola dak dala কিনে জন ফারুসি আপলি প্লেট টিপেন কে তুম জুমনাস তুমি তুম লাগে লিনার ক্যাপ কে তুম আংকি হোম লাবা লং পো ই লিন সি তুম লাবাং কে নন লাতা নে জুম হেক পেন সাইসা পিলো লাবাং কে ফারুনার কে বাদর পেন লহে
1: ওই ওই
0: লাপু পেন পু লাংনাম সমি তুম মানে চিক্লো জনং মং পেন তুম জুমনাস তুমি তুম লাবাং কে সুরিং কোরা ফকেরম দাক্সি বাং জুলো লাবাং কে
1: ই এলান জন ফারুসি পু গলি দেসি আকি জুম পেন ইলি লা খাদাম সে নাঙ্গা কে হাই ই জন আপলি প্লি হে কো আন আতি লং জিলা হ
0: লাদাক ই তুম লাংনাম প্লং তে এ জন আপলি প্লি পেন কা পাতিয়াটি লাবাংকে তুমি জন ফারুনির ফকেপরা ফারুকে থমান তুম আটি পাতি তিলা তুম
1: এ লাহে বাদু
2: লা 300 ফারুথম বা ফারুথম ফারুনির ফকেপ আনকে বাংলা
0: খাঙ্কানা হগবেতে তুম লা পাঁচ লং লুন
1: ওই
0: ওই ওই আসি ইলিন লং সামে জং সি তুম ইনকি আন পেন পাংরাং পং লা বাংকে তুম জন ভারত হোম প্লেং প্লে চা 280 মালম তুম আং কি অপন সি ইলিন আং মান দে দি ইনকি আন কে মে পেন জং পাংরাং প্লং দে ওই
1: ওই
0: জং সি কিনচর বা তুম হা রুই ফার কমন পাংরাং মতে লা বাংকে জন ভারত কে থমরা ইন কয়বা থংকে লা পান মেন সি ইলিন আং মান মান না পাংকে
1: ওই ওই ও তাং তে কে হাই পিলা ইনকি কে পাংরাং হু দে দি ইনকি হু তুর লা কুপিলো নে কি চেক তাং হো পিনিয়া পি জো আপিনিয়া বি তু লা হাই পেন কা পাহি লুকু পি পিলো লা তোমা ভান কা ফেরে মে মে লা হলা তুমি কি উন এ আসন
2: হক লক লাং ল লকে নারজু ল মেসেন ল আথেমা ইনকি তুম ভান কে লাসু হুত বা প্লি প্লি হুত কে কা ফেরে এক বার জক নাই কে বিলিত পেন হে মা বিলিত হে
1: এ
2: টিক টিক টিক পহে দি
1: ওই ওই ওই
2: পুচো দে দে সেটা আপক বেথে ল পু ইংলেক প কর প একদম বাপাতি থেক থে এ দিতি
1: এ
2: লা বিলিত পেন পচরে না পাহিলো নাই জি
1: ওই ওই
2: লা পেন পাং রেং বম পাং রেং বম ফিকে এ কপিল হে মা লং কে দেখ দুম কে চংহু প্রসে নক দু উমাতি লা তুম দা চোথেক পিগলো
1: এ
2: লা পে এসি চেরে থুনাই কে আফিয়া না বাং কে বিতু কি লিপ হে দি
1: ওই ওই
2: বিতু পা কে আপ পু হে
1: ওই ওই
2: ইক বাং হে
1: সো
2: বিতু পেন চিংরাই নাই
1: ও চিতি মা বাং এ থাং থে মা খাই
2: পিলা চিতি বাং থাং থে সি কো সন মা সি বাং চিংরাই নাই মা পুলোতে এ লা পি এম এ হে
1: ওই
2: কো পেন দে পি ফুতুম নাং থান কে পি এম এ কোর্সি লা হাই আ বিতু হান পাকাত নাই
1: ওই ওই ওই
2: পেনকে আসাবো হেম সেটা মেলে পু বিতু পাবাং বিচি দফান কিরে কিয়ে লং পেনে সেটা নি পেনেং এ ক্লেম বাংকে লা নঞ্জং এ ক্লেম বাংকে লা বুজার লং আমু সুরি হেদি নেথে
1: ওই
2: লা প্লাস্টিক আর নেট সি হিং দে
1: ও
2: সি নন পাংরে বাংকে থাং কি লুকসন আবি
1: ওই ওই পেতে লা তুম আপ লতে থিলত পদি
2: ইক বাং পং কে আর লুলা স কি থি লং লাং লতে ইং থান সি নং এ তে তে
1: ও ওই ওই ওই ইদাং তে কে হাই কে কে পাদু সে কার জুনাং লি ফান নন মা মাত গেনাং লি ইংকি কা পাং রেং আ তুম ফান কি কি কা মনিটর দুন কি লাং দুন চার আলং আলং সার্বি মার তুম সে কি অং দুন কি কা পাং রেং লা তুম লং থেক দুন লং লো পট সি আ লে কি দুজিয়া ফান লা পু জি লা দুন চেত তে মে লাং পু নাং লি কি থেক লং কো বি পিয়া সন দুই লাং
0: আ কি থেক দুন লং পেন কে ইতম সাবসো কে চালানিং দো হে
1: ওই
0: নে প্রেম জি বাঙ্গে লালো কে চিং সি লা বাঙ্গে তুম আ আ না বাঙ্গে তুম লা বাঙ্গে ঠিক পিবে রং জি
1: ওই ওই
0: ইনকি পাং রং জি বাঙ্গে চিং সি লা বাঙ্গে তুম আ আন বাং তুম লা কোনা সি কা পাং রং মা হেম প্লং দে লা বাঙ্গে হেম দুং হে লি তুম না নে তুম আ বিরি দু জি হাদা কি সি বাক আ দে মি তুম বি খাই সি বা বি খাই নিয়া লং লি তুম লা বাং টিকি দেত মাত হাদা পেন সি তুম লা বাঙ্গে আন ওয়ান বেট নাই জি ও নন ইলি তুম বাঙ্গে লা পুকলি দে সব সোলা হেম বিরি আর লো রং কা পিং কয় আইনকি আনার রো পেন সি তুম লা বাঙ্গে ক্লেম মম দিতি তেমন সমে হালা কপং রং হুত আলাং তুমি সি আ হিসাব আং তুমি চেন এ যে নি তুম লাপান কে চপং রং পেন তুম লাপান আইং কে না রোনাং জি পুরাং তুমি চিনি নে আলাম মাঙ্গে লাসি নন্দা নি পাচিনি ফোন পো যে এ জোন প্লি প্লি এট আ টি পং রং পন জি ফান নি তুম জুম নেস্ট মে লিন ক্যাপ আইং কে না রো তুম নাং জি লাসি হালা কপং রং হুসমে নাং নি তুম বাংলা কে আ চিচিনি পোনাং পো যে লা জন কো আনা প্লি প্লি তি সেল কপং রং মা লাসো টেং প্লং দে আলাং তুমবাং লা আন দা তুমচে সিক পন থেক নাং পো জং সি তুম আন জং সি পি থেক থে পং দে লা বাঙে আং কি তা মিমি দেত পো ইতুম কো পান মা লে কি লং নি তুম দা তুম লা কে লং লে দে লা সি জাস সেমেট নি পুরাই বাঙ্কে ইতুম লা ইসি সিস্টেমেটিক লং নন বাঙ্কে বাং নাং পো কা দো কা বিস তুমি ইং কি আন কা পাং রিং তুম বাং সা থেমা নন দে তুম বাঙ্কে পমর দে তুম থান পন জে তুম হা ফিসার ফুসার নি আটেং সি নন দা তুম নাং ক্লেম বাং বম লাং নন তা নন দা হাসোইন সিস্টেমেটিক এ টেং নন দা বাং বেলা ইলা লিং তুম বাং সি নন বাং হা লা সো ট্রেডিশনাল মতে হা ফিসার ফুসার আর নি

0: আৰুন্ধু কাৰ্বি লুণবাৰীম আৰ্যুকচিনা বাবুৰাম তে মোংলা পেন আলাংলি ৰিচাংহ তুমপেন হাচা কে কানালুন আৰ্যুকচিনা
1: এই হা চা হা এ হা চা হা মিরি কা সাত সিং লং পানি কে বে হেম্পি সক চন থারে কে সক রয়া দাত পন চে পন কে ফাং আক্লোর দং দং কাঠি কে তিন ইম্পাং সম্প্ল ইরু কে জু দে আলাম রং নাং তুম দে থা রেসা মি জং কাঠি কে লো মাথুম দুন নন দো আন দে থা রেসা মি জং কাঠি কে লো মাথুম জেং রন লে লো দে তিম পেন ইম আং লং তা
2: এ হা

0: শিখেছ মিতা থিরি
1: কিরুকে
0: যু দেম্র পানি কেবে হেম্পি সচ নিংবে কে হা চাকান আর হা চাকে কান নং পাড়ে জন হিং চংকে বো সপ্তা লির হারি কেলো আমি তিনন আং দেংকে নাং রলং থমথম হেম তুনকে তি লাক্সি আরন থারে কে হা চানাং কানন হেম তুনাসার লেনাং জাপন থুরু দুনকে সো দারপেন বারেলন কানন দেকা থয়ক্লং পাগথম তা
1: এহা এহা

হেম তুনকে বো চিয়া দর্শন বানন্দেকু মারসো বংল কিন থাইকে যা কানং কাংতন থারে কে আ চরাং বম লুন সে আলো লেনং বিনন থারে কে সো প্রন্তং দুজন থারে দেরে ফানকি বারলন আন্ত দোলং দেনং নিজম বানন্দে জির নেমালং পং বানন্দে কা তুমালং পং বানন্দে মিল লুয়ালং পং কিন থেকে যা কানং কংতন থারে কে আ চরাং বম লুন সে আলো লেনং সুরন থারে কে সো প্রন্তং দুজন ইরু কে জু দে আলম্র থারে দেরে ফানকি বারলন নানান কে মু আসন চগ্যং জিউর কে নং তুন পিন লাং নন তা থারে দেরে ফানকি বারলন জিউর কে নং তুন পিন লাং পং লুন সে আলো লেনং বিনন থারে কে সো রনপাং দুজন লুন সে আলো লেনং সুরন তা থারে দেরে পান্থি বারলন জিহুর কে নং তুন পিন লাং পং লুন সে আলো লেনং সুরন ইরু কে জু দে আলাম রং তা ইরু কে জু দে আলাম রং থারে দেরে ফানকি বারলন নিং কে আ চাকান আরন হা চাকানন দেখলং পাথম থারে কে আ চাপং দুজন তা ইরু কে জু দে আলাম রং থারে দেরে ফানকি বারলন হা চাকি কান কানরা বাংলন চকচেতে আ দায় দো লাসন আ দায় কে দু মাহ থম থম থারে কে আ চাপং দুজন তা ইরু কে জু দে আলাম রং থারে দেরে ফানকি বারলন নাং তুম দে থা রেসা মিজ পানিং কে বে হেমপি সচন হা চাকি কান নাং পা দের জন তা ইরু কে জু দে আলাম রং নাং তুম দে থা রেসা মিজ হা চাকি কান কানরা বাংলন হা চাকি কান রাপাং দুজন লুন সে আলো লেনং সুরন থারে কে সো রনপাং দুজন

0: kar belun barim kelot ke parju jami keng neng long pen hemari ingjai pen kelun arju long tang lo laki akashwani dipu
1: khola khola oibha khola
2: mesinot kapur rakha agote check kori suwa nai niki
1: khola khola oibha khola এতিয়াই ওচৰৰ বেংকলৈ গৈ ফটা পুৰণা নোট সলাও বেংকে যদিহে মানা কৰে তেন্তে আৰ বি আই ওম্বুডছমেনৰ ওচৰত অভিযোগ কৰক আৰ বি আই কয় জানি লওক সতৰ্ক হৈ ৰওক
0: আদন্থু লামজিৰ আৰ্জু এক্সিনাং এভেলিনা টিচুপি পেনকাবন্দ আলামজিৰ ই কমাৰ্চ লাবাংচ আলামজিৰ কে পঢ়ি পঞ্জে বাং ফাণ্ডাৰ টেৰম ততাংতে আৰ্জু এক্সিনাং
3: আফ্রাংসি রিডিও কার্জু আর আদ আনা ফানসামে নিলহিন পেন সুরি সুরি নিংকাং সামাকার দম পাজের ইগল পিনি নেলি থান পাজের মি জি আলাম থে আথে পি লাকে ই কমার্স আপ থাক পাথি হেক পেন কে থান জি ফানসি নিলি বর ই ইকপো ই কমার্স পুকে কপিয়া ফানসি কি পুদামা প্লোতে লাকে নন লিরমিয়া কায়া লঙ্কাং ডাং ফ্লুপ ডিজিটাল কায় লাবাংস ডিজিটাল কেরা পেন আজক কাচো নাম চজর চলাং পোস্তামে জয় কে পেন ইন্টারনেট আলং আওয়ার সাই চেলং ই সনসি স্মার্টফোনস কম্পিউটার্স মাতে ট্যাবলেটস লাহাই হুই আলং পেন ইলিতুম কেনাংজিয়া সন আন বুস্তামে জয় কে পেন কাচো নাম আওয়ার সাই দো লাপেন্থু কাচো নাম চট লাপুসন কালিসি ইলি কেক্লেম কে থেক আসন আন বিচার আলাম পে চয় লাপেন আসন আসন আংলি কেসেলাম কে থেক আহরমু সনসুরি দো আন বুস্তামে লাবাংসু ই কমার্স মাতে ইন্টারনেট আকেরা পেন কাছো জরবার সাইতা ইলিতুম ক্লেম ই উন ডিজিটাল আকায় পুপেন আজক ইলিতুম হেম আলং কিনাং জি আসন আসো আসা আন জয় কে পেন স্মার্টফোনস কম্পিউটার্স আলং কেলং আসনসি কাইকে সিতামে কেমাথা সনসি হং হিথি কুলাত দামজক ফ্লট পেন হেম এপাথন কক আওয়ার সাইসি কাইকে তা হুমরি তাংতে লাবাংসো ই কমার্স কমেন্টু মেলম পেনসি কেপাংচেং প্লোতে ফারুক্রেসির ক্যাপরা ট্রক ক্যাপ আনিংকান মেলম পেনসি চজর চলানাহীন কেক্লেম জি আফান ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ ইডিআই আসাই পাংচেংলো লাবাংসো আসাইহীন চেংডেট আফি নন লিরমিয়াকাই আলংকাংডাং ফ্লুপ অনলাইন শপিং লাকে ইন্টারনেট সুমিন্দার আদাং আলং চেথাং পেট আফি ফারুক্রেসির ক্যাপরা ট্রকসের ক্যাপ আনিংকান মেলম পেনসি কাচেথাং পাংচেংলো অনলাইন আলং আসন আসন হরমু কেলং জিয়াফান পুরা মাতে কেজর ই জিয়াফান ফারুক্রেসের ক্যাপরা ট্রকসের ক্যাপরা ফ্লি আনিংকান রিটেল ওয়েবসাইটস ইংপু পাংচেংলো আসন আসন কোম্পানি সনসি এমাজন লাপেন ইবে লাহাই হুই অ্যাপস ইংপুসি ই কমার্স আফান ফারুক্রেসের ক্যাপরা ট্রকসের ক্যাপ পেন সুরহিনী আনিংকান মেলম কেপাচিং থুরা কেরাপ ক্লেম ইলো লাপেনথু সুমিন্দার কিরলা বম বাং বম আজকসি নন পিনিয়ার নি আনকে কাপ্রে কাপ্রে কা অ্যাপ সিতামে ক্লাং বমলো সনসি কেচু কিজুনা সন পে চয় লাপেন কাপ্রে কাপ্রে আসন তিনা ফান আ অ্যাপ সিতামে থাক ওয়েট ওয়েট আসনসি পেমানলো ই কমার্স ইলিতুম লাংদাম পুলোতে এসন পেনকে জয় কে ওয়ার সাই চেলং বন্তা কুপুয়ান মা আকে জয় কেলং লাপনসি আকি সুম মাতে কাশিক সাক সিতামে দো তাংতে নন ই কমার্স অ্যাডভান্টেজেস মাতে জয় কে আকেরাপ কেলং কুপুসন মা লালে চেথান এগলো নাং 24x7 শপিং কাস্টমার মাতে ইলি কাচনা মাতুম আজাদা পড়লাপেন নাহকলে দো দাম আহুত পুস্তামে ইন্টারনেট কে দো দিমলো পুলোতে ইলিতুম চুনামলং পুথত ওয়াইড ভেরাইটি অফ প্রোডাক্টস সনসি পেনাং আনাসন এলং ওয়েট আদিম মাতে ইসি ওয়েট আ এপস আলং কে অং দু আসন আমং জয় কে পেন কাচং

পাই কেলং অবার সাই দু পুথত সেফ টাইম এন্ড মানি মতে আপর লাপেন তাঙ্কাশি তামে মাসাপ একাং রাই দু সনসি হিথি কুলাত হুমরিদাম জফলত পেনসি ইলিতুম লংপঞ্জি পুথত ইজি প্রাইস কম্পেরিজন মতে ইলি কাচনাম জি আসন আন চংওয়াই এট আফি আদর আমুই কেলাখা কাপাংরুম সিতামে জয়কে পুথত গ্লোবেল রিচ ই কমার্স কে দো পেনাজক বিজনেস মতে চজর চলান আসাই সোমেন্দার আদাং নাহক সিতামে পালে উন লাপেন চজর চলান আসাই ক্লেম উন পুথত হোম ডেলিভারি মতে হেম হংথু অলং এথন কক আবার সাই ইলি অনলাইন এপস অলং কেনাং জি আসন চংওয়াই এট আফি কেদো আন পাংরুম পেট সি এলিফান একে পাথনং জি আদিম টক জের সি পাচিনি নাংপো লাসো আফি ইলি কেনাং জি আসন দো আন পুস্তামে এহেম হং থু সি আপর একে পিয়া টেং পেন নাংথন কক লাপসন আওয়ার সাইতা দো লাপন সি নিলি ই কমার্স পেন জয় কে আকেরাপ কেলং ফুথাকে থান পাচিনি ইগল পুথত ডিসঅ্যাডভান্টেজেস আকিসুং মতে কাশিক সাক কোসন সি লিতুম কাচেতং লাসিতামে নীলি পাথি হেক পেন পাচিন ইকপো কেচেং সি ল্যাক অফ ফিজিক্যাল ইন্টারাকশন ইলি কাস্টমার মতে কাচনা মাতুম নামনে আফ্রাং কিনাম জিয়াসন আন পুসামে ইলিরি পেন পে ফোলংলে বিচারালাম পে চয় কো আন কেথে গিবিমা পুস্তামে চিপুন লংলে পুথত সিকিউরিটি কনসার্নস অনলাইন মাতে লাবাংসু ই কমার্স পেন আজক এজাহাক আমুনি আতুম আমেথাং আফান আলে কাচিপেডো জি আবি দিলাংনু কেক্লেম আতুম তা দো সনসি অনলাইন ফ্রড হ্যাকিং লাপেন ডাটা ব্রিসেস লাহাই আসাইলাংনু কেক্লেম আতুম তা দোপিক লাসি কাচেরে তা কেনাংসন পুথত ডেলিভারি ডিলেস ইলি কেনাং জি আসন পেচক লাপ আহুত পেন কে তাংকা সেতামে পি পাফ্রাং ডেট লাপুসন তা ইলি ক্লেম বন্তা একেথন আপর চংহং নাংকক আহুত পেনকে আপর আতেং নাংকেলেলে লাপুসন সিতামে চেতং নাং পুথত লিমিটেড কাস্টমার সার্ভিস ইলি গাছন নামাহুত আহেম ফু পেন চেপাংনো চম পেনকে চিঙ্কি চেথান লংলে লাসি হরমু নাংকেলে হেনো পেচেট পেচাত পুস্তামে মেন মেন কেপেচক জি কাশিক সাক লাপুসন সিতামে দো পুথত ডিপেন্ডেন্স অন টেকনোলজি লাবাংসো ই কমার্স ক্লেম জিয়া ফান ইন্টারনেট হ্যানলো আকেনাংসত কেথে নাইল ইন্টারনেট জং সি আবে ইপ্লতে কেক্লেম ইয়াজাকং তা কে বব আসন সি মানডেপো পুথত রিটার্ন এন্ড রিফান্ড ইস্যুস হরমুহর তাই লিকে লং চক চেডেড আহুত কাচেলু থুজিয়া ফান কাশিক সাক লাপুসন তা দো লাপেন লং ডেড আফি টাংকা নাংকা পাচি রুই পুস্তামে মেন মেন লং ফিট ফে আপর আর্নি ইংহং নাংকক লাপুসন তা দো পুথত ই কমার্স অলং ইলিতুম কাচনাম মতে অনলাইন পেন কাচনাম আদর সিতামে মাসাপসো আকিজুম লাপুসন ইলিতুম লং লাপেন আসিতিন আসন পুসিতামে কাপ্রেক কাপ্রেক আ এপস অলং পেন মতে ওয়েবসাইটস অলং পেন পুসিতামে আদর পাচিংবার পেন লাং ইউন পুথত অনলাইন অলং ডিসকাউন্টস কোপনস লাপেন ফেস্টিভেল আহুত পুসিতামে আনাম কে পাজুম লাপুসন আওয়ার সাই সিতামে ইলিতুম লং বন্তা ইলিতুম হিথি কোলাত আলং জংসি নাম দামলো পুলতে লাদাক আদর সিতামে বাত মুচত মাতে কে পাজুম জিয়াফান সুং মুচত লাপুসন সি ইলিতুম হেকলং লাপেন আদর অমুই জংসি ইলিতুম হিথি কুলাত আলং লাং পাংবার জি প্লান্তে এলং পেন এলং আকুলাত মাতে হিথি হুমরি দাম সি ইলিতুম চিনি ইগজি লাপেন ডিসকাউন্টস মাতে আনাম কাপাজুম আপর লাসিতামে আহেম ফু কপিমা কামাথা লাসপর সি লংডন চজ্জি লাপেন আদর আমি পুসিতামে কিপিতাং আতেং সি মুফি সিতামে পেকলাং লেথত লাপসন সি লিতুম থেকলং ই কমার্স মতে অনলাইন আলং পেন লিতুম লাং পাংবার দাম প্লন্তে লাদাক হিথি কুলাদ আলং আবাংকে আদর আমি সিতামে কেপাজম্পন কে থেকলং কি লিতুম জুম্পিক লাপু আন কিসুং গে দো পয় ফিট সিতামে ই কমার্স আকেরা পেন পেনাং আন চজর চলান আসাই হিন কাচিং থুরাং থেক থেক ইগলংলো ই কমার্স পেন আজক কাচনাম জয় কে প্রাপ জেন লাপেন সুমিন্দার আংকাং পিয়াফান পুস্তামে কেপাকলাং জয় ই কে আসন সি থেকলং পুথত এসন ওয়ারসাই কেমে পাচিনিংতুং সোশ্যাল মিডিয়া কেদো আজক তা পেনাং আন চজর চলানা সাই কেক্লেম আতুম আফান ওয়ারসাই কেমে আসন সি জাকং চেলং ই কপি আসন সি কাচজরমা নাংলি সোশ্যাল মিডিয়া লং পেকলাং পেন নাংলি ফান নাংকাপা হুমরি জয় কে আবিদিস তামে চেলং ই লাসি মেথাং আফান আলে চেপাডোজি নিংহাং প্লতে লাপুহাই আসাই কে ক্লেম পেন পোস্তামে তাংকা কেবাং আওয়ার সাই দোজি আনুতিনা বাংফু বাংফি কে ওরেং আসাই

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন তে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজিয়ারনি আলাম পাংরি পাংদন আদামাসারনি মাহাঙ্গে থেকা বিরটা কিথি কে জাঙা বিরটা কে জর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বিরটা হেম কি মিকিলুট আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাখ আকাশবাণী দিফুয়া লং
2: আদন থাই মেঘলাকে সাংপিমা রাজায় মেঘ সাংপিমা রাজায় মেঘ আংডেং লংপেন জালিন রংপিপি লাপেন হুদবং ধনঞ্জয় রংপি আতুমং বং পে কং টিপ লাপেন কেরয় আসাই পুথাক চিহু চিপুত আর জুক সিনা
3: লাকে আকাশবাণী দিফু পিনি ইলেতুম কাটিং লাপেন টেলরিং মতে পে কং টিপ লাপেন পে কেরয় পুথাক চিহু চিপুত পঞ্জিয়া ফাঁসি নিলেতুম লাদাখ খবর ই লাবংস পে কং টিপ লাপেন পে কেরয় আসাই কিক্লেম আবং ফিয়া ফান নিলিতুম আকাশবাণী দিফু হিন পেন আলংলিফান চোফা পনসি নদা নিলিতুম আ স্টুডিও আ মাইক্রোফোন আথেং আলং আলংলি নাই তংলো আলংলি মেনকে সামি জার্লিন রং পিপি নি আপ্রাং সি নিলিতুম আকাশবাণী দিফুয়া হিন পেন নংলিফান কারডম নাম পাজিরেগল
4: কারডম
3: নি আপ্রাং সে আলাম থে চিথানাম ইকসিনাং পে কং টিপ লাপেন পে কেরয় আসাই নাংলি কমেন্ট টু পেন সি কে ক্লেম লাপেন নাংলি পে কং টিপ লাপেন পে কেরয় আপুথাক আং টন পেন রেডিও কার্য রাদা তুমফান নাংলি থান এক্সিমানি
4: নীলি লাবাংস আসাই কিক্লেম কিপাংচেং পন মাতি কিচারলি পন লাগে নিংকান সুরিহিনী রা কেপ আহুচি নীলি চার্লি ল নীলি পিনুয়ার ডেং পেন
3: নাংলি পুলো পিনুয়ালং সে চার্লি দুন লাসি নাংলি নিংকান কো আন লগে চার্লি দুন তাং পিনুয়ালং
4: নিংকান সুরি হিনি রা কেপ পুলো তাং তে পিনিং ইং কয় রা কেথম আন কে নিংকান ক্রে কেথম দুলো
3: নাংলি কি পুদাম জি বাংকে নিংকান ক্রে কেথম আন লো পে কাং টিপ লাপেন পে কে রয় আসা কে ক্লেম লাপেন লবং সো সাই কে নাংলি পিনু লং পেনসি আসন সন পে কাং টিপ লাপেন কে রয় পুনন আ ডিজাইন পুনন নাংলি পিনু পেনসি চার্লি পন লং লো আথেমা পে কাং টিপ লাপেন পে কে রয় আসাই তা কে জয় কে কে কালি লাহাই হুই আসাই ক্লেম ক্লে আপ্রাং ইলিতুম কে চার্লি কে কে নাং সট সে কে পুনন মাতে নন আসন নাংলি পিনু লং কে চার্লি দুন পুনন মাতে আকাফ্রেগা লং কে চার্লি দুন পুনন ইলিতুম আপ্রাং সি কে কে চার্লি তা কে নাং সট লাস ফিসি ইলিতুম আজাদ আসাই লে ক্লেম সিস্টামে ক্লেম বন্ধেক লাপেন লাহাই হুই আসাই কে ক্লেম তাই ইনিং কেহাং তা দু নাংজি ইনিং কেহাং দু পুলোতে আজাদ আসাই লে ক্লেম সিস্টামে আখি চুন দু তাংতে নাংলি হালা লা আনা নিং কান লো পনাংলি পিনু লং নাংলি কপি পি লকে চার্লি দুন লং খেলা দা
4: নীলি ফ্রক হাই চার্লি দুন লং লো লাপেন কে টপ আংকো আরলুম সোমার কাচিং থ্যাং নাং জিয়া

0: আরুণ ঠু অরিজিৎ সিং পেন কেলুন আর জুক সিনা আলো নালাম থেলকে রিহা
1: Come on, bring it on. There we go.

non henang le tum arjit singh pen kilun arjuk long tanglo hindi lun kilot ke parjuk la pansi kang ton niklo laki akaswani dipu jamin ke bangbom laki fm ben pen pharo sira tok bar sir ke megahertz news on air app la pen race ai pen sita mena le tum akaswani dipu jame arjuk long ji non studio kure por por phai program ni plikera problem ji dok dok lo প্রফাইট্রগ্রামী প্লিকেরা ফ প্লেংলতে গুয়াহাটি পেন কেপাচিটা আগা সামিসালাম পেন সন্ধিয়ার আঞ্চলিক বাতরি আর জুগলংপো

চন্দ্রকান্ত তেরং লাপেন আলালি রিজাও রুপেন কিলুন আর জুই লং টাংলো কার্বি দেড় লং রিচি হনালুন কেরত কে পার জুগেল পানসি কান্ত নিল লাকে আকাশবাণী নিভু আদুন্ধু আসামিস লামার জানালুন আর জুই সিনাং রামধেনু আলামার জানালুন প্যান।

আদুন থু অলঞ্জির লাগে রামধেনু আলাম জান পেনলে থলে গিল বাপন পেন কিলুন আর জুইলো না আলো নালাম থে লাগে উজায় জানোয়।

আসামিস লামার জানালুন কেলটকে পর্যো জামি গ্যাং ড্যাং লুং প্যান কেচুৎসি রামধেনু আলামার জান প্যানলে থরলে রূপজ্যোতি প্যান কেলুন আর জুয়ের সিনাং আলুন লাম থেলেকে উপসি পরে।

0: নহে নাংলি তুম রূপজ্যোতি পেনকিল আর জুই লং টাকল লাকে আকাশবাণী ডিপু আদন্থু অপ্রানা জামে গাংডে লং পেন পার্কিনসন নাকি সৌপথাক ডক্টর সুনিতা তেরাংপি লাপেন হুদ বাংফি থ্রেসি রংপি পিয়া তুমং বং চিহু চিপুত আর জুই সেনা
1: পিনি নিলি তুম পার্কিনসন আকে সোপেন কোসন বেন সিগা চেপা জক নাইন জিমা প পুথাক চিহু চিপুত পন জিয়ে ফান সি নিলি তুম লাদাক বর ইল লাস পুথাক পেন রেডিও কার জুয়ারা দা ফান কাপাচিনি জিয়া ফান পুরা কার্বিয়াং লং বং ইনুত ডক্টর সুনিতা তেরাং পি ফিসিওথেরাপিস্ট বিপিটি এমপিটি নিউরো লাপেন আলাং লিনন কে ক্লেম বম লাকে রাহেমান হসপিটাল গুয়াহাটি আলং লাপেন আলাংলি নিউরো সুপার স্পেশালিটি হসপিটাল আলং সিনিয়র কনসালটেন্ট ফিজিওথেরাপি তাকলেম ইকবং লাসিনন আলাংলি নিলি তুমা মাইক্রোফোন আথেং নো নাইং নিটাংল তাংতে ডক্টর আপ্রাংসি আকাশবাণী ডিফুয়াহিন পেন নাংলি ফান সুরি সুরিয়া কার্ডম নাং পাজির ইকল
2: কার্ডম
1: তাংতে ডক্টর পার্কিনসন আকে সোলাকে কুপিয়া কে সোল নাংলি থান ইকজিমা
2: পার্কিনসন ডিজিজ মতে পার্কিনসন আকে সোলাকে ইসি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার লাকে পেজো পেজো পেন বাদ বম ব্রেন আকে সো নাংলি তুম মাথা তাহাইব নিউরোলজিক্যাল ডিসঅর্ডার কে কপি লবকে লাকে ইলি তুম ব্রেন অলং নার্ভাস সিস্টেম স্পাইনাল কোর্ড লাপেন নার্ভ অলং কিরো দামা কে সো
1: চোরলো ডক্টর লাপেন ডক্টর লাসো কে সো লং লো পুলোতে কোসন পেন সিয়াং থেক চিচিনি প
2: আংথে কেচং সিকে নিতুমকে লংজিকে এবাং লংচে থেকলং আংথেক লাকে ট্রিমার ক্লেম হুর ও ক্লেম হুর দিতে রিয়েকেং ক্লেম হুর প ইং তাং হেক প লাপেন কে দাম সামে ইংল্যান্ড ওপ আকেং কাম কাছি জর সামে ইংল্যান্ড পিক প লাপেন আবাং আন্তা ফরফার লার প লাপেন কাপ্রেক নিতুমকে থেকলংজিকে কগনিটিভ চেঞ্জেস নিতুমকে থেকলংজিকে কাটেং নে দোজি কামাং হু দোজি কে মাথা সামে ইংল্যান্ড ওজি লাপেন তে নিং দুক নিং থি থাং আলামা বেপিন বেন্তা লাহাই নিং কে অয় লাহাই চু থেকল পো লাপেন মেকজাং থেকো ইদা টিক মেকজাং পাকা থেকে দাত পো লাপেন তে হালা ব্লাড প্রেসার সিতামে ডাইজেশন নিতুম হালা হার্ট রেট হাই সিতামে নর্মাল তো দাত পো লাপেন লাস কেসো নিতুম কে থেকলং কে আর তা নিংকান ট্রক ক্যাপ আফি আর তা দু ওভেন ফক ক্যাপ ট্রক ক্যাপ আফি নিতুম থেকলং পো লাস কেসো কে ব্রেন ইঞ্জুরিস পেন তা লং লং লাপেন নিতুম কিসার পেন কিছু লং দো না কেসো
1: তাংতে ডক্টর লাস কেসো চলং লো পুলোতে কোসন সি সি চেলাং নং পো
2: সিগাছি লংকে নিতুম লাসো আংথেক নিতুম নন কাছে থান না তেং জং সি থেক লং নবলতে ডক্টর লং দাম ফিজি কেমে হসপিটাল সিগাছি লং আদিম ডক্টর কুপি মা নাঙ্গে থান পন নাম্বারে পন লাসো তেং পেন্সি দাম নাং পো চেরি নাং পো লাপেন দো ওয়াই সিস্টেমে চেপাকলাং পাক্কা আফিসি চু নাং জি লাকে সি কে মা থা মিমে কমপ্লেক্স ব্রেন আকে সো বিনা পট সিগাছি লংকে কে নাং সট মেডিকেশন দোয়াই পেন লাপেন ফিজিওথেরাপি পেন লাপেন স্পিচ থেরাপি পেন লাপেন ফিজিওথেরাপি কিনা সোল আথেমা নিতুম নন হালা কাছে থানা তেং ব্যালেন্স মোবিলিটি লাহাই আবেদার এটেক নিতুম পার্কিনসন পেশেন্স লং থেক লং বলতে আবাং ফরফারটিটেক আবাং ক্লেম হুর কেদাম কাংলেন লাপেন আবাং ইংতাং হেক লাহাই নিতুম নর্মাল কেপাবাং জিফান ব্যালেন্স কেপা ইম্প্রুভ জিফান মুভমেন্ট লাতুম এবাং কেপা ক্লেম লাহাই সিস্টেমে নর্মালি পেন কেথেক জিয়াফান লাপেন কাই কাম ক্লেম নাং বেড়া কাম লাগে কেদাম কাংনি কি থুর হরমু কি অট কি হুম লাহাই পেন চেংলক কপি বিমা কিনাং সট নিতুম লাহাই সিতামে পাচারলি পন
1: তাংতে ডক্টর লা পার্কিনসন কি সো চলং লো পুলোতে পেনে কে চো কি জু নালং কে সি নাং জিয়া সন্দোমা লাপেন কপি পিসি কে চো ইকনাং পো
2: লাপু কিনাং সট চলং লে কে চলং লাসন কে আবে সিতামে ডক্টর চাপাকলাং দাম পেন ইনভেস্টিগেশন হাই ক্লেম পেন দোয়াই আতেং পেন সি ডক্টর নাং থান দো নিক পো কপি সি চো নাং জি কপি সি কে চো নাং নে থেসে রে হাই সেমে চুদুন বম বে মেসেন ও খাই সেমে ডক্টর নাং থান দুন ইকপো হালা সো কে সুয়া তেং পেন থেসে রে লা এভাকাডো অ্যাপেল বেনানা লাহাই গ্রেপস হাই সেমে আধেক আথে সে রে হাই দো দোয়াই আতেং পেন লাং দ্যাট পেন সি চুনাং জি আধেক আ দোয়াই পেন কে লাহাই থেসে রে চুলং লে বুদো দো আধেক আ দোয়াই পেন কে লাহাই থেসে রে চুলং বুদো দো লাসি হসপিটাল দাম পেন ডক্টর লং চাপাকলাং দাম পেন নাং থান দুন পেন দোয়াই এন লক মানবাং লক কো লাসন কালি আংতন পেন আর জুদুন জি কেমে লাসো থেসে চুলং মা ডক্টর লাসো আহান চুলং মা ডক্টর পু আর জু লাভ পেনসেন্সি কেমে কিচু কি জুন তা চেরে পিক নাং জি দোয়াই তা লাসো কে সুলং লোক মা দোয়াই চু দাতলো মে দেলো পুসন্দা কালি আর জু দুন পাক্কা নাং জি পাবার কাপ

0: sikurire pulote asu rejiti ingtang hek abang chebang jipo kengke dam bang une dat lipo laso posikai keta exercises clever nangje so normal honke damanta unpo apan ke choki junta mesen nangje choing tungte ingcher che pulason pudatete laso posi un anpen ke choki junta mesen nangje thesere high stemme chobom nangje doctor for arju pen kopisi chunangji kopisi chunang ne pu arju pakkara halaso atteng pen chodun bom nangji lapen langta jun o nangji juntung ti detta jun nangji langki jun bang kom hek titik litum asikla support bang lang nang po lapen megjang un da titik dodo sitami nitum un anpen ke megjang si kime ajo 7 to 8 hours ki megjang wek nangji lapen un anpen ke inut wet do nang ne un anpen ke hemisi ingni pen hemisi chingki je than do nangji patient a phan bang ke nitum pun e lason ne lason ne sitami nitum hema tumsi kelang do na tumsi lahagi matha nang po adung do dun wer nang po chingki dun wer nang po ani wet do nang ne depression dam jititik anxiety ningki thi ningki oidam jititik reason ave data lang tum lason matha po ni ki su duko ka pot si ni ni hemi si tum ke ni phan nang ching ki ke dat ni long mang ve dat do de dat pula hai si overthink bo la hai overthink no de depression no te la so ke so bang ke aku wang thong ong po si year to bom po la si hemi si tum si matha pen si kang hon pen do nang po do bai chu chu che exercises ha long sa ta mi rab do nang po kichu kichu na long sa ta mi lang dun bom nang po la pen de stress ki en nang ne matha che pasung nang ne kisu dat atum sa me matha che pasung ret nang ne ni me melo ni dam dak thilo pula hai matha nang ne la hai matha the dat pen ni ki me ji phan ko pisi claim nang ji mahala le matha pen dubai chote ni me ji pula san matha ra dubai chon exercises claim lote ni me ji pu matha ra exercises claim ji matha chot ni me melo pu matha long lote me me dat po la pen ho nga hor mu hai choduna ret nang ne hong le hala fry hai do do la hai bang chodun nang ne un anben ke hem kitu nahan hemahan hai si chodunang ji la pen jong si hor jun dat atum sta me jong si jun dun bom bol te me me dat po hor hai sta me se nang ji junang ne la pen de la su ang thek che thek long lote adhe ka tum mang ke da ma he da te me ji bon bu po hospital dam de da te la son bolote amo nitum ang deng ka che thana san ang deng pho an le rok bolote ke me ji tu rok te la si ang deng ke cheng hut bang isi hini la an long ke le hut jong si do lo bolote hospital dam phi nang ji se je paklang dam phi nang ji therak nang ne adhe tum ke therak do tit che than dam a he ti tek ta me la an ni tum nong si hala swang te kha ji thek long lo te dam lo te me dat po
1: churui lo doctor nang li clardak pen la parkinson a ke so pu tha ke than pon apot nang li phan la dak an nang ka chop ha pen ke wang iga pot a ke ro piper pik lo nang li ke claim a sai long an so si ar nam le a hir jumi nam pa pi dun lo na
0: karlam
2: la pon apor nang li tum ok prana jamek ang deng long pen parkinson akiso puthak doctor sunita terang pi lapen tracy rong pi atomang bong chiu chiput arjoi long tang lo adun thu importance of summer break puthak rupjiling tipi pen ki than pon lamjer arjoi senang
3: কার্ডম কাদুকাবে রেডিও কার জোয়ারার দোয়ান ভান্তামে নিলিহীন পেন নিংকাং সামাকার্ডম পাজিরিগল পিনি আজয় মেঘলং নীলি কাদুকাবি কার্যুপ্রংরা দোয়ান ভান্ডামি কাফাং অকাঙ্কির পন আপর আহুত কিনাং সরপুঠাকি নীলি থান পাচিনি পন জিয়া ফানসি বর ই পন ইগল আপ্রাং শিলি তুম চেথানদাম ইকসিনাং কাফাং অকাঙ্কির পন লাগে প্রেকজাম আদিম আলং তামি ইংহা পন টিটি আদিম লাগে ইলিতুম নর্থার্ন লাপেন সাউথার্ন হিমিসফেয়ার আনাথু লং তামি ইংহা পন টিটিল লবাংসো কং হাপন ইলিতুম নর্থার্ন হিমিসফেয়ার আনাথু ডাকি উসিক পেন পাই পায়া চিকলো লম্পেন্সি পাদোপন টিটি বন্তা ইলিতুম সাউথার্ন হিমিসফেয়ার আনাথু লাংডাম পুটাংতে কাছে প্রেক দো আথেমা প্রেক জে গাদিম লংগে মাটি জং পেন থাং থাঙা চিকলো সি পাদোপন টিটি লসন থাক থাক বোতল কাছে লর পেন কাফাং অকাঙ্কির পন সিটামে আলং পেন আলং আডেট আলং তামে কাছে প্রেক থে পিকলাং ইলিতুম নর্থার্ন হিমিসফেয়ার আংকাং ভারত পেন কাপড়ে কাদিম আলং কাংহা পন লাগে ইরুই রুইনি লাপুসন সিকে অং বন্তা ইলিতুম ভারত আংকাং পি আলং আসন কে চিকলুই জন জনি আফানসি ইংহা পন টিটি লাপেন লাসন থাক থাকসি কাপড়ে কাদের আলং জাপান সাউথ কোরিয়া লাপুসন আদিম আলং কে নিথং কেপ মাতে নিপলি কেপ আফারমানসি ইংকির পন টিটি লাসন থাক থাক কাপড়ে দোলাং ইলিতুম কাফাং অকাঙ্কির পন লাকি ইসি নিং কারং মেমে মাতে কেনাং সটল ওভে কচারলি বমাসোমার লাপেন সাই ক্লেম্ব মাতুমাফান সিতামে আথেমা কাদুকাবেতামে কাইকে সাংপা মিলং লিপিন পেন কে ক্লেম চেপাদু কে থেক জিয়া ফান হেম জে ওবুপসি প্রেকজা মাদিমালং কাচারলি দুন লাবাংসোয়াপর হুট ইসি নিং কারং মেমে আসনল আথেমা

0: লাকে আকাশবাণী ডিফু নালিতুম জামে কার্যলম্বম লাকে এফ এম বেন পেন ফারোসির তকবর সির কে মেগাহার্স নিউজ অন এয়ার এপ লাপেন রেস আই এপেন সিতামে নালিতুম আকাশবাণী ডিফু আজাইমেক আর জুইলংজি আলুন্থু লাকে লামকান টেকেলাংজুন কার্বিজুতং হবরমে তুমে চেপাতের বিপন সি সেক ইক আমিলুর আংতাং বলামকান আর জুইক সেনা লাকে আকাশবাণী ডিফু নালিতুম জামে কার্যলম্বম লাকে এফ এম বেন পেন ফারোসির তকবর সির কে মেগাহার্স নিউজ অন এয়ার এপ লাপেন রেস আই এপেন সিতামে নালিতুম আকাশবাণী ডিফু আজাইমেক আর জুইলংজি আলুন্থু লাকে লামকান টেকেলাংজুন কার্বিজুতং হবরমে তুমে চেপাতের বিপন সি সেক ইক আমিলুর আংতাং বলামকান আর জুইক সেনা
1: রাত ফাঁকা নামে না কেন terang rong rong pem hai ke bai do lasi nang tum chai nong e hai chwa nai ke te ki adam ki nang che tau dinai ura ham pa nai
2: o ne ta un ai ke bor ilang lang ko
1: bor i non la pen bor i bek nang ko te na rap che tong ko nai dalo te nang non ma pa ru nang ne da bu
2: oi da
1: ta ai lu ne a mi lu dai te chika na oi

0: আমাদের মাধ্যমে যে বাচ্চাটাকে তাহলে আশ্রয় দিলে
1: লাপনপুর নাংলিতুম লামকানা জামে গাংডেং লংপেন তেকে লংজুন কার্বি জুতং হাওয়ার মাইটুম পেঞ্চেপাতের পিপন সি সেগ এক আমিলুর আংতাং পো লামকান আর জুই লংতাংলো লাকে আকাশবাণী ডিফু

লাগে আকাশবাণী নিভু জামে কেবাং বম লাগে এফ এম বেন বেন ফারো সিরা তক বড় সির কে মেঘার্স নিউজ অন এয়ার এফ লাপেন রেস আই এফ পেন দামে নালিতুম আকাশবাণী নিভু জামে আর জি লংজি নন স্টুডিও ঘুরে পর পরফাইনের কে রামিনী প্লিকেরা ফ ব্লেংজি ডক ডকলো পরফাইনের কে রামিনী প্লিকেরা ফ ব্লেংলোতে দিল্লি পেন পচিতাক হিন্দি আলাম পেন সমাচার সন্ধ্যা আর জি লংপু পরফাই সিরকে ব্লেগলতে দিল্লি পেনলে থাকে পচিতাক ইংলিশ আলাম পেন নিউজ এট নাইন আর জি লংজি

কার্ডমাং পাজর ইগলম পিনি নিলি টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন আপুথাক সে নিলি লামজির থানপন ইকপ টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন লাকে ইলেকট্রনিক টেকনোলজি আকেরা পেন আজক আর নিবাং এলি টুমা কায়ালং হিলোবিং আদিম পেন আপর জুম হেক টং সেকট পেন আজাদ আবিরতা হে হুই আন্তা চিপাচয় ইলং লাপেন এপাজয় কে লাপেন আনপার্টা আর নিবাং এলি টুম কাচিকি বোম ইন্টারনেট পেন কাপাচিনি আসন আসন আসাই আমো পেন ডাংলং ফুন পেন লাম কাচিং কি ই টেলিভিশন আলং পেন লাম আর্জান হে হুই কেলাং ই লাপেন রেডিও ব্রডকাস্টিং মতে রেডিও আলং পেন লাম লুন লাপেন আসন আসন আবিরতা কাপাচিনি ই লাপেন আনপার্টা ইমেল আলং পেন আকাপ্রেক কাপ্রেক আদিম আলং কেদো আজিরপি জিরপু আতুম পেন কাচিং কি কাচিথান ই আবার সাই কেলং লাহাই হুই হেল ইলি তুম কাদো কবেতা চিনিল পিরথে আদাং আলং কে টেলিকমিউনিকেশন মাতে লাম রিহিং কে আকেনাং সট নেইল আথিকে পিরথে আদাং আতক আনো আলং আন্তা ইন্টারনেট কাবে আদিম পেন চেংল ইলেকট্রিকসিটি কাবে লাপেন কাপা ফি দুন হুব আদিম তা দো ওলাং

0: পুথত লাকে রিজিনেল ফেসেন্ডেন আলাংলি কে ফারুক রেসার ক্যাবরা ট্রক আনিংকান রেডিও টেকনোলজি ব্রডকাস্ট আওয়ার সাইপেন তো মনালং আসে কাপাদুন পেন লামলুন কার্জুলং আওয়ার সাই সেলামল লাসন থাক থাকসি টেলিকমিউনিকেশন আসাই আমো পেঠিয়া ডাঙালং আনতা ইংডাং বমসি ভারত আদেত পিয়ালংটা ফারুক্রেনের ক্যাবরা ফকেপ আনিংকান ব্রিটিশ ইস্ট কোম্পানি আসংা তুমপেন ইনুত উইলিয়াম ব্রুক ও সন্নেসিপু আবাং ফুসি কিচেংসি টেলিগ্রাফ পু লামরিহিং পাকলাংলো লাসো আকেরা পেন আজক ভারত আদেত পিয়ালংটা বিরতা কাচিলো ইয়াওয়ার সাইলং পনলো লাপেন ওয়াংবমসি পুথত ফারুক্রেসার ক্যাবরা ট্রকনের ক্যাব আনিংকান ইলিতুম ভারত আদেত পি ফর্মার প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী আবং মডার্ন টেলিকমিউনিকেশন আসাই ক্লেমপন পাংচেং পেন পাচুন পনসি পিরথিয়া ডাং আবিরতা হে হুই আন্তা কিলংপন আওয়ার সাই নাংদুল টেলিকমিউনিকেশন এন্ড ইনফরমেশন আপুথাক আনসোসে কাপাচিংথোর জে ফানপুরা আনিংকানবাংতা এওয়ারনেস মাতে চিরকটক আমে হে হইতা পাদোপন বমলম লাসনসি কিচেং সে ফারুক্রেসার ক্যাবরা ট্রক ক্যাবরা সির ক্যাব আনিংকান পেন টেলিকমিউনিকেশন নাংকে প্লাংচেং আর্নি প্যান পাচে তন্দুনসে আরুয়াচিক্লো নিফাই ক্রেট্রক সিয়ারনি ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন এন্ড ইনফরমেশন সোসাইটি ডে আর্নি আনিংকানবাংটা তালনদুনল লাবাংসো কাতালন দুন আলং জাসেমেটকে ডিজিটাল টেকনোলজিস আলং কাপাচিংথোর দুন পেন ডাংল ইন্টারনেট আওয়ার সাই লাপেন আইসিটি মাতে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজিস আহিন পেন কাপাফ্রাং দুন জি লাপেন আনপার্টা টেলিকমিউনিকেশন লাপেন ডিজিটাল টেকনোলজিস আফান আনসোসে আর ডি কিপি দুন পেন ইফ্রাং কিবাং জি ডিজিটাল আকায়ালং কিমেসেন পেন কাচিংথোর দুন জি আফানলে কাদুকাভেতা বর ই পনলনা লাপো আনসি নিলি টেলিকমিউনিকেশন এন্ড ইনফরমেশন আপুথা লামজির কিথানকে লাপো আনসি কাংটন ইগলো কারদম
1: লাপন পর নালিত হোনালি তিরন বিপেন কিথান বলামজের আর জুগলং তাংলো আদন্থু পিজো কেপাং রেঙে কেনাং সরপুথাক ট্রেসি রং বিপেন কিথান বল লামজের আর জুগসিনা
2: আপ্রাংসি রেডিও কার জুয়ারা তুমফান আনসিতামে কারডম পাজে রিগল পিনি নীলি নাংলি তুমপেন পিজো আলামজের সি সেথানপন ইগজি পিজো লাগে ইসি কাংচার আপি পেনাং আন আপি জো আতুম আলি রাবাংকে আকি ইক আকি এট লাপেন ইকসু হয় কাপাং তকাজাত লাপেন কাদোকাবে ইনসেক নি ইংলিশ পেনকে আসনসি পিজো সেতামে আকেং হং ট্রক দো লাপেন আরভেং উইং সাবাংকে প্লিডো লাপেন আমেক ফদো লাপেন আংহো আপার্ট সিতামিদো লা আদে কিদিং ট্যাং আসন হেলো ফিমেল মতে আপি আপি জো আতুমকে স্টিঙ্গার ডো আংনি পুতা ইলি পুপু আমি মতে আর্মি আচিলু নালং আকাংচি মাসন সিতামি আল্লো আতুমা ব্যাংকে আবে পিজো লাকে ইসি কিবিনাই আপি টাইনি লাপেন ইলি মুনিরা তুমা ফান লাপেন ইলি কেদো বম আওয়ার মোনা ফান সেতামে আকেরাপ থেপে লাপেন লাতুমকে ইসি কচিরিনতি ইসি ভেদ আদি মালংসি দোরাপেট লাপেন লাতুমা ফান সেতামে সোশ্যাল ইনসেক পুসি পুল লাপেন পিজো আতুমকে মিরালং নেকটার মতে আল্যাং লাপেন পোলেন ইং সিপ দাম পো লাতুম পোলিনেশন আসাই সিতামে ক্লেম লাতুমকে চেপেদুক ও লাপেন ডিসিপ্লিন মতে দোভেট ক্লেম ভেট লাপেন কাইকে আপর সিতামে আল্যাং তুম দোজয় জে ক্লেম রক বিজি লাইফ পুসি ইংলিশ পেনকে পুল লাপেনকে ইলি তুম পেনাং আন চিনি পিজো আতুমকে হানি বি মতে পিজো আল্যাং নাং পি লাপেন আকেদক পিজো আল্যাং প্রডিউস লো পাদোলো পিজো আতুম কেদো আদি মামেন ব্যাংকে বিহাইভ লাপেন বিহাইভ চিকিম পেন লাদাখ দো পো লাদাখ পেনসি আলাং লিতুম আসমারা ফান সেতামে চেলানা পনলো লাপেন পিজো আতুম ইলিতুমা ওয়ারমোনালং ইসি আকেনাং সৎনাই আকামসি নাং ক্লেম্পি লাতুম হান লাপেন থে সেরে কাপা থে মাতে কাপা দোয়ালং আকেরাপ থে পিক

নন হে নাম রনবির থার পেন কিলুন আর জুই লং তাংল আদন থলঞ্জের ফান কাচনের তুম লাগে চেফং সাজের ডিফু পেন আতর সিং ইংটি মিলিকাদের আংপি লাপেন আংজের সো ইংটি পি আলাং লিতুপেন কাচনের আলুন লাগে কাংহনমেক রিয়ালামার জানালং পেন জিতেন তেরাং লাপেন রুবিনা ক্রুপিয়া টুপেন কিলুন আলুন আলুন আলাম থেলাকে রুবিন রুবিন